লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়ে পর পরফাই ফর মিনিট ফকেবরা ফ চকসি নাংলি টুম রেডিও কার্জুয়ারা দো আনফা নেলি সুমতি ইংলেংপি আদাব কে মেয়া কার্ডম নাম্পা জেরেক্সি পিনি আ ট্রান্সমিশন ইংপুইগল পিনি কে প্রে নিফাই ট্রকসি থেলাঙারনি জাইমেকে বাংলাকে এফ এম ব্যানা লংপেন মেগাহার্স ফারোই সিরা টকবরা সির কেপ লাপে নাংলি টুম নিউজ অন এয়ার অ্যাপ আলংপেনতা জাইমেক আর্জৈক লংজি পিনি কন্ট্রোল রুম আলং সাই নাং চেরাবদোনা বাঙামেন ইঞ্জিনিয়ার অন ডিউটি বুধদেব দি ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাইক্লেমা বাং কারেং টেরন পি লাপেন বাংফু বাংফি আতমফান কাংথুম কেথন আসাইক্লেমা বাং সনসিরাম টিসো

যাই মেক সে রদ পার জুইক জিমা জেঠান মেক সঙ্গ পর ফাই ট্রকরা মিনিট কে বাপর কাংডু কার্ডম আলু না যায় মেক আং ডেং লং প্যান নাংলি টুম আসন সন আলুন আর জুইক লং জি পর ফাই ট্রকরা মিনিট হং কেবরা ফ পর নেচে ফং নে লুন জি রুপু আং ডেং লং প্যান খরসিং রং পি কেঠান আলাংলি লামথে আর জুইক লং জি পর ফাই ট্রকরা মিনিট হং কেবরা সির কে বাপর পিনি আসার লামথে আর জুইক লং জি পর ফাই প্লিরা মিনিট পর ফাই ট্রকরা মিনিট প্লিক ক্যাব আপর কার্বি লুন বারে মাংডেং লং প্যান আসন সন আলুন আর জু ইক লং জি পর ফাই ট্রকসিরা মিনিট ক্যাব আপর কিচু না যায় মেক আংডেং লং প্যান জীবন নিংটি লাপেন হেলভালিন টিমুং পিয়া তুমং বং চিহু চিপুত আর জু ইক লং জি পর ফাই ট্রকসিরা মিনিট প্লি ক্যাব আপর লুন চিটু আংডেং লং প্যান আসন সন আলুন আর জু ইক লং জি পরফাই নারকেবরা মিনিট থং কে বাপর কার্বি লির মিয়ালু না যায় মেক আংডেং লং প্যান আসন সন আলুন আর জু ইক লং জি পরফাই সিরকেবরা মিনিট প্লি কেবরা ফ আপর থান পারে যায় মেক আংডেং লং প্যান কাংবুরা সিংনার কেঠান আলাম জির আর জু ইক লং জি পরফাই সিরকেবরা মিনিট ফ কেবরা ফ আপর ইংলিশ আলু না যায় মেক আংডেং লং প্যান আসন সন আলুন আর জু ইক লং জি পর ফাই কেবরা মিনিট ক্রেপ ফ অপর বরসিং হানসে কিহির আহির জির আর জু ইক লং জি লাপেনা দুন্থু রূপসিং ইংটি কিহির আহির জির আর জু ইক লং জি পর ফাই কেবরা মিনিট হং কে বাপর লামকান আজাই মেক আংডেং লং প্যান হং হা পু আলামকান আর জুইক লং জি পর ফাই ক্রি সি আপর রেজিনা রং হাং পি আনিং আর লাম থে আর জুইক লং জি লাপেন আদুন থু সোয়ার লো সে আং টং পু আজাই মেক আংডেং লং প্যান ইংকি কেপাং রেং পুথাক সাবিনা বে পি লাপেন হেলভেলিন দিমুং পিয়া তুমং বং চিহু চিপুত আর জুইক লং জি পরফাই ক্রি সিরা মিনিট হং কে বাপর মুম্বাই পেন কেপা চেটাক বিবিধ ভারতীয় জাই মেক আর জুইক লং জি পরফাই কে থমরা মিনিট প্লি কেবরা ফ অপর গুয়াহাটি পেন কেপা চেটাক কার্বিয়া জাই মেক আর জুইক লং জি পরফাই প্লিরা মিনিট হং কে বাপর ডিমাসা লিরমিয়া লোনা জাই মেক আংডেঙ লং পেন আসন সন আলুন আর জুইক লং জি পরফাই প্লিরা মিনিট প্লি কেবরা ফ অপর বোরো লিরমিয়া লোনা জাই মেক আংডেঙ লং পেন আসন সন আলুন আর জুইক লং জি পর ফাই ফ অপর চোপাং রেং চোলা না যায় মেক আংডেং লং প্যান আফ্রিকান সোয়াইন ফিভার পুথা ডক্টর সাপনা মিংটি পি লাপেন ফান্ডার টেরনা তুমং বং চিহু চিপুত আর জু ইক লং জি পর ফাই ফরা মিনিট থং কে বাপর পিনিয়াসার লামথে আর জু ইক লং জি পর ফাই ফরা মিনিট থং কে রাই সি আপর কার্বি লুন বারি মাংডেং লং প্যান আসন সন লুন আর জু ইক লং জি পর ফাই ফরা মিনিট ফ কে আপর লামজির আংডেং লং প্যান রূপজিলি ইং টিপি কেঠান লামজির আর জু ইক লং জি পর ফাই ট্রক আপর হিন্দি লামার জান কালিয়া লুন আংডেং লং প্যান আসন সন লুন আর জু ইক লং জি পর ফাই ট্রকরা মিনিট ক্রিপ হ অপর চিহুত চিপুত আজাই মেক আংডেং লং প্যান বিদাসিং বে লাপেন হুদ বাং স্যামসন বে স্যামসন ইং টি আং বং চিহু চিপুত আর জু ইক লং জি পর ফাই ট্রকরা পরফাই ট্রকসি আপর আসামিস লামার জান আলুন আংডেং লং প্যান নাংলিটুম আসন সন আলুন আর জু ইক লং জি পরফাই ট্রকসিরা মিনিট হং কে বাপর অক প্রাণা যাই মেক আংডেং লং প্যান সেরলিন কিলিং পি লাপেন সি মিং টি আতুমং বং চিহু চিপুত আর জু ইক লং জি পরফাই নার কে বাপর ইংলিশ আলু না যায় মেক আংডেং লং প্যান আসন সন আলুন আর জু ইক লং জি পরফাই নারকেবরা মিনিট ক্রিট ট্রক আপর কায়া হার্লিং পুয়াংডেং লং প্যান লুনসে টিমুং লাপেন প্রদীপ রং ফারা তুমং বং চিহু চিপুত আর জু ইক লং জি পরফাই নারকেবরা মিনিট ক্রিপ হ অপর ওয়ার্মনা যায় মেঘ আংডেং লং প্যান সোনালি রং পিপি কেঠানা লামজির আর জু ইক লং জি পরফাই নারকেবরা মিনিট হং কে বাপর কার্বি লামার জান আলুন আংডেং লং প্যান আসন সন আলুন আর জু ইক লং জি পিনিয়া ট্রান্সমিশন লং কে রদ কে পার জু জি আজাই মেকে লাপুয়ান হেনল।

নাংলিটুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন লং পেন নন স্টুডিও ঘড়িয়ে পর পর ফাইট্রগ্রা মিনিট ফ প্লেং ইকাই কাই লসে নাংলিটুম দিল্লি পেন কেপা চেটাক ইংলিশ আলাম পেন বীরটা আর্জু ইকলং প

বীর সিং লেখে কিলো নালুন মিন্দার আদাং চেটাংজি পু আর্জু ইকলং টাংদে তফি কাংদু কার্ডম আলুন আজাই মেঘ আংদেং আলং পেন কিজুত সি আলুন আর্জু ইক সেনাং ধন সিং টেরাং কিলো নালুন আলুন আলাম থে মুনিত আচিথে টাংতে আর্জু ইক সেনাং।

নাংরিটুম জ্যামেকার জুলং বমলাকে আকাশবাণী ডিফুয়া স্টেশন আলংপেন পিনিয়াসার লামথে আর্যৈকা ইফি ইফুয়াসিং নাম মাতে আফ্রাং প্রাং আরণ জুতং লামথে কেমান কার্ডিক্লুয়া হরমু কাংহর ই আফান সিং নাম নাংজি লাপেন সিং নামকে ইফুয়া থাকসি পাবরজি মাতে ইংহরজি লাসনসি ইফি ইফুয়া কায়া হুটপেন ক্লেমবম আরণ জুটং আনকে মে হি নো তামি ক্লেমবম নাংকক পুসি কার্বি আতুম কিপু ইফি ইফু আতুমকে ক্লেম টেকাং আসাই আফানসি ইফি ইফুয়া সিং নাম পুকলো লাসি সার পালাম থেল ইফি ইফু আসিং নাম মাতে আফ্রাং ফ্রাং আরণ আজুটং পিনিয়া সারলাম থেকে লাপু আনবেদলো

0: কার্ডম রজার
1: কার্ডম কার্ডম বেসাং হো
0: নালি কে সাই ক্লেম লক বুজ
1: ওই লাপু লজ
0: নালি তো মরং কে আরং আসার পেন মাসি থুর জগ মাসি আরং ক্লার ইগরে ললে
1: ওই তিজ চেপুং কে দোনো দাকে হ
0: মি পিগল রং আসার

0: ochinam ta nili garjula onali tomorong ke karbiang long bom pen ki klar na ya ro amen pen nong ilong dun busi bitar jula
1: nangli tum ka do ka ve her jumelo jo
0: mi pik lo rosa nangli tomorong ke amen pen cheton chidlo rongkang thir kapang thir asai ki arna masailo lasito kadu kavita swachh bharat mission tumki den swachhata hi seva asailo cherap chetu dununa
1: labang so asai pen ilitu mithang ok pran kemisen lapen det kang thir ejapan mithang ahem kom hemrai sai hem hitikulat lapen kijui kelang adim hei hui along kai keta paklar et lona lapen pangthir et lona
0: lasi mithang ing thir jirote jutang ing thir jirpo
2: লাকে আকাশবাণী ডিফু আদুন্থু কার্বি লুন বারিমাং ডেঙলং পেন কেচেং সিয়ালুন আর্জু ইকসেনং কামসিং ইং টি লাপেন আরি সাংহো আতুম কিলোনালুন আলাং লিতুম কিলোনিক জিয়ালুন লাকে জিলিয়ালুন তাংতে আর্জু ইকসেনং

চিং তিন কে মাই মারো আবেঞ্জি লি জিরিক পেন পাং ফন ক্লিং জিলি পেনলা সাচি হিন ক্লিং সিং ক্রেং কে আমঞ্জির চুংচে পিঞ্জিং কি কে চয়ানুং তেরজিন জির জার কে চক ডামলাং চিথিং জির জার কে চক ডামলাং চি

মূলং কে সাইয়া দাগ রম রম কে জর দুন বিথিক্রণ কে সাম্প্রিত খর অং নাং নে দে তৎপং

0: লাংসা, বরে সুকা বর লাংসাম, এ রং বেড়ালা সাকে কান, একা সিমুঙা দেং নে তাঙ্কা সিমুং নাং পাশে রাং, যার কুমা ফেলাং ক্লেম যাম, বরে সুকা বর লাংসাম, এ রংকাং তুয়ালা সাকান, নিমস জগমাং হুমাং রাম, এনাং তগলি পেনলা সাকান, বরে চোজাক যে মানাং, পুয়ানসার পিন পোয়াং কাং, সেনসুকা বর সুলাংসাম, বরে সুকা বর লাংসাম, এবং তাং চোজাক লো তাং, লুজুই মারো আবিনান, এ বরে সামাইকে তাং কাং, পিরবি বোলেং দোতি গানান পালা সা।
1: লাপুয়ান পর নাংলিটুম কার্বি লুনবারে মাংডেঙ্গলং পেন আসন সনালুন আরজুইক লং টাংল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়ি পর পরফাই ট্রক্সি প্লেং একাই কাই লসি নাংলিটুম দেলহি পেন কেপাচেটাক হিন্দিয়া লাম্পেন বিরতা আরজুইক লং পরফাই ট্রক্সির মিনিট ফর পুথ দেলহি পেন কেপাচেটাক ইংলিশ আলাম্পেন বিরতা আরজুইক লং ফিট প।

0: nilimitang sa may interest do ko ka masila po hem ben sa may aning nang pati dun mo masinil ta ko kichali na ansu sa ako chipa duk bon tulo
1: Kala.
0: ben arnam sa may ako ne pa na hirjumi nang pi dun sinili ke tek tek chini niya dim do ans sa may ako put thot nil pa na ako nang patek pon bom lo la pen kitan la pen nili kichali dun na tumalong ans sa may ako mesen a teacher nang pi pon sinili ansu sa ako ne mitang a skills sa may ako Anso sa ako, chirifine pon tulong lo.
1: Kala, kala. Nang ciro piglo nang lipan laso alam nang lina get hak pajir mia pot tang te nili nang lipan ang kar jutu gang tung alam te nang li class 3 pensi la mirdong prakso pipine la hai nang li tip ki theng ason ka charli dun pulo nang li ko nat adim se ka charli dun ka pang cheng la pen nang lipan nang ki thana tum kumara tum iglo
0: Nili ke Charlie Cheng ke hem bensi Charlie la Nili non ke alang li labang sopir thepen avitang lo. Bharat bu bharating ti alang li pen sinyali court ke thoman chali dun ke cheng si ke chali dun court la bang e d la pen e la ke thoma court pen is a jada lun le lun e ji sa la lun i melo
1: Kala.
0: la pen na so dun tu ke ni liga kling si lo stephensoning ti la pen a pi ke adung te bok te ra ya tum nang thek long si mondli long ne le la pu lun pi dun dun char cha long sa la so nang thek long si আগে হাই মিল্টন তেরাং আলং লে কো পুথতলা গিটার আকর্ড কার্ডেং ছট বাংকে নেলি আংদেং কাং তুই বা আনসু সে কেথেক জি ফান লে দাম ওয়ে দে জি পু নাং মাথা সি নেল ফান কোসন সি নিতুম নন লে স্কুল কিদুন বেন এবিসি কে চার্লি দুন আসন মা বা ওয়ান টু থ্রি কে চার্লি দুন বেন কা হিসাব থেক জি মা বা কা পড়ি থেক জি মা লসন ফানসে আকো নেল ফান লা মিউজিক আনা টু সামে কোসন সি আ সিম্বলস পেন লাখা দো কবে পেন কেলাং থেকজি কাপড়ি থেক পেন মেথাং আকো কে চার্লি আনসু সে আং দিন কাং তুই কেলে দুঞ্জি মা আপু আফান আকো আলাং লি পেন সামে ট্রেনিং নাং পিপন লো নেলি প্রাইভেট টিউশন সলা সোট কে নেল তুম কে চার্লি আ থাইতে আবে নন বাং পতে এ লং লং নি লাপু নাং দো যাই লো সেটামে হলো সোর বাংকে আবে লাসে নেলি মিল্টন আহেম সি কে দাম দাম
1: কলা
0: লাপেন সো আফি কে কোলা চার্চ ডিপু বাপটিস্ট চার্চ আলং সামে মিউজিক ট্রেনিং পু কিবি পন পন্দ সপ্তাহে সি নিথম লসন বা কলা হভা পেন সামে কিবি পন পন্দ লা গরম বন্ধ সামার ভেকেশন আহুত লো পলতে
1: কলা
0: লা 10 ডেজ বা 1 উইক লসন নন পুতা দো লা হভা পেন কিবি পন কে নন কে 15-16 ডেজ হান বা দো বন তাহলে সোদ বাঙ্গে 10 ডেজ 1 উইক লসন আফারমান দো দো আসে হলো সোদ সিনেলি ব্যাং অপরচুনিটি আন্দুন পো কে চার্লি জি আ মেটেরিয়ালস সেটা মেয়ে হলো সব ব্যাঙ্কে কেলং সঙ্গো ইন্টারনেট আদিন থাকালি ফোন দা আবে হলো সব ব্যাঙ্কে দো চিটস নামে ল্যান্ডলাইন ভালো নসে কে চার্লি জি ফান নিংহাং কে দো ও সেলা কাদো ওয়ে সুং পিকাং বংস্তামে আর নাম সিনেল ফান নাং জাদুন বমলো লসো হুট লা ওয়াই ওয়াম পটুম তো ও এম বুকস লা তুম লা আদিম আদিম দাম পলা তুম কিতাব পেনে জর দাম দাম কে নিল তোমালং কে দা বুক স্টল দা অ্যাভেলেবল কালি দোচিত পোস্টাম মিউজিক আ বুক কেলং আথাই মাসে আবে বরি ল লাহাই পেন সাকো নাম দুন পো কিতাব ছ নাম দুন পো চার্লি পো আ ইনস্ট্রুমেন্টস আ নিলি মেথাং লং বাং আবে জো নিলি গিটার সিগে চার্লি চেং স্তামে গিটার কে নিলি মেথাং লং আবে চ বাং নন কি কিবম কনভেনশন লং আ জেনারেল সেক্রেটারি কামসন রং ফার আলাং লি গিটার সিনিলি চু হ্যাং দাম দাম বা নেলি পাইস নামে কে হ্যাং দাম দাম প চেকলো জন বা চেকলো জন থম আন লাপু আলাং সামে রত পনত প পনত চালি নয় পনাং পিদুন দ্যাট ঠিক লাপু জো হলা সন পে সে নেলি মেথাং গিটার খেলং বাংকে হু 1993 আনি কান সে নেলি শিলং পেন গিটার নাং ওয়ান পিক লাপলা হসত কে গিটার আদর নন পেন পাংবার লতে আ গিটার আদর কম পিক ল সুরি সিয়ান দা লেলে হলা সত কে 850 সেটা 93 আনি কান 850 কে আদর কে দোকে দোক সেটা হলো সত গিটার কে মে নাই লো পসে নেলি মা থালো সা নন ল্যাংদাম লো পলে নন কে ফরেন মেড গিটার দা দোপিক ল নন পেন পাংবার দে হলা কে ইন্ডিয়ান মেড গিটার হলা কে মে মেস দা লাহাই পেন সিকা দো ইন ফান কেরাপ পিলো হ্যাম পেন তামে লাহাই ইনস্ট্রুমেন্টস নাম পিলো পেন 2000 টু মাজং 2003 আনিং কান মেজং আকো নেলি পো পেনেল পাই তুম আকো নেল ফান আকো আলং তুম সামে আনিং নাঙা রং সিনেলি কে থেক লাগা দো ওয়ে আনিং নাঙা রং সে আকো পুথো নেল ফান মেসেনা গিটার ইয়ামাহা হলা সো আনিং কান সুরি ক্যাপ লা নাইলন স্ট্রিং

0: প্রিফার ওয়ে থেমা দাক বাংকে এক্সপেন্ডিচারটা থেতা
1: কালাংলা
0: ইনডোর লোপতে তো বাংলা সাবো টু কাট কস্ট হেডি
1: কালাংলা
0: লাই সিল প্লাস আক ডিস্টারবেন্সেস আবেপো
1: কালা
0: আক পেনংটা কিবি পঞ্জি আলাম দোস্তামে আর্টিস্ট পেন চিংকি আমাছে ওলা যুন্টু কাট চকন্টেক আর্টিস্ট বাংকে মনিং আছে আক কেচেং বাংকে নন নভেম্বর পড়াং চিপি পোলো আমাছে আফিয়া স্কেডিউল টাইট হোম আছে মনিং আছে আক নিতুম আক পোস্টপোন টু দেন আছে পেনিং আলার বাংকে মনিং সে আক বিপন টু পো কেচেং আলম
1: মে পিকা চাইলো নাম চুরো ইক পিকলো নাম লিফান নাতে পুথত কিংসউড মিউজিক স্কুল আলং আলাম লে ইলি তুম দাম থু ইকলো না পামো হেড নাম লি নাগে থান কিংসউড মিউজিক স্কুল নাম লিং পুপনল তাংতে নন আন কপি পি মেডং প্রাকসুকি থিপ আ কোর্স পুনা হল কপি পি এসি নাম লিগে থান পন মা লাপেন থান বাং আতুম কুমান মাছি কি দু ইক মালা সপু থাক নাম লি থান ইক জিমা
0: লাসো আ স্কুল নেলি কাং পুচেং কে নেলিগে হিনি ইনস্ট্রুমেন্টস চট ক্যারট কে পিয়ানো লাপেন গিটার লা পিয়ানো গিটার স্তামে স্পেশালাইজড ইন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল গিটার সো মাই মেইন ইনস্ট্রুমেন্টস কে গিটার লো না মাতকে পিয়ানো লেরট পসমে দিস ইজ মাই লাইক এ সাইড ডিশ আসন নো বা কো লুন তা লুন সেটা আমি লাহাই বাঙ্গে নিলিগে প্রফেশনালি ট্রেন কালি দিয়া পসে নিলিগে লাহাই বাঙ্গে থানতে লসে কপিসি রেচারলি লংবেগ মালাসে নন কো সনি প্যান্সি নিলি পাংছেং ল পিয়ানো লাপেন গিটার সন্ধাসে আফি বাঙ্গে প্যারেন্টস পু মেথাং বংসে লু অ্যাডভার্টাইজমেন্ট চিপি বম আসন ল আফি বাঙ্গে আঝাক প্যারেন্টস তুম নাঙার জুইল ভায়োলিন তা দোমা নিলি তা প্ল্যান গেদো স্যামে কে চেংসি গেলা সনি প্যান্সি চেং পোসি নিলি লা চেং ল আফি বাং নারজু ইনোদ বাহিনী নারজু পোল আপু সা নিলি পাদের ছট মানে আলা স্টুডেন্টস আগে খালে কন বাং দোজি মা পয় আলা আ ইন্টারেস্ট লাং নাম কক ল আফি বাং ইনুদ ওয়েদ স্টুডেন্টস প্যান্সি আলা নাং রিকোয়েস্ট আর টেং প্যান্সি আমার নিলি চেং ল ওয়াইলিন লা বাংকে দাক প্রসেন ফাংচো ফানসি নিলি কে অ্যাপ্রোচ আফি বাংকে ওয়াইলিন আনাস্তামে আফি বাংকে নাং ছান বোম ল লাপু আমাদের আফি বাংকে নেলিননকে ডিমাপুর বেন্সে ফ্যাকাল্টি ইচ্ছে বান্ধু ভায়োলিন আনাত প্রসেন্টা দো নিল তামে আকো আকা প্রেক স্টুডেন্টস বম জয়েন এসে আকো নিলে আকো ডিমাপুর বেন্স তামে ফ্যাকাল্টি ইচ্ছে বান্ধু ল লসন থসে আকো ভায়োলিন চেং দেখবে না ঝাক তোমাকে না জুঠুল ভয়েস কিলু নানাত সিঙ্গিং কোর্স সে তামে পিমা আমার মানে পেনাং প্যারেন্টস নাম রিকোয়েস্ট ল বি পনসনতে মেসেঞ্জি আসমার তুমি চালি জিনিং হ্যাং নপল আমি নিলি মাথা পন আসা পল আপর এনসি মাথা পন আমার আকো নিলি আকো শিলং বেঞ্চে আকো লবংস ভয়েস ফ্যাকাল্টিস তামে আকো পন থুল ভয়েস আনাস তামে সনসে স্টুডেন্টস তুমি ছান বম ল নন বাকে পেনেং বং এক্সাম কেপি কে বাংক্রে হিনি সে কেপাস তুম আন্তা মেরিট ডিস্টিংশন পেনংসে ইনু বাহিনী দো লাপু পাস সিম্পল পাস কে ভয়েস আন আসামে ডিস্টিংশন সঙ্গে লং পন পেনে গিটার আন আসামে ডিস্টিংশন কে লং পন তুম দো পিয়ানো আনাত বাংকে মেরিট আন দো অ ডিস্টিংশন দো পিয়ানো তা সে পেনেং কে নেল তুম লা সনপ্লি ডিপার্টমেন্ট পিয়ানো গিটার ভায়োলিন ভয়েস লা সনপ্লি ডিপার্টমেন্ট পেনসামে তুম ইনুদ বাহিনী পু পাংরুম সে এক্সাম সে টক দুম ল চেতই দিন এক্সাম সেন্টার কেন তুমি ডিমাপুর লংসিগান ভয়েস তা নন আক কিমি কে বাংথু বাংকে ডিমাপুর পেন্সে বাংথু দে আর অল ওয়েল ওয়েল ট্রেইনড
1: কালাং কালাং নচুরো ইক পিলো নাংলি ফান মেসেন আসাই কি ক্লেম পন থেকা পর লা পেনকে এ নেলি নাংলি ফানা কার জিদু গাংতুং লা পুহেন ল নন মা মাত কিংসউড মিউজিক স্টুডিও আলং কাচারলি আতুম বাংকো আন বাতু জি ওসো মারাতুম
0: নন আমাদ স্টুডেন্টস নেলিং কে দোকে 46 তো লাপু মানে আঝাকে বাংপ দাম্প সামে নন ইনটেক কে দোকে 46 তো
1: কালা কালা না চরো এক পিগল নেলি নালি ফানাগার জিদু কাং টুং হালাম থেলা পুহেন ল কুম মাতে মেডং প্রাকসো লাহাই গিথিপ কে থেং হর মু কাচারলি পেন মুনি রাতম ফান কো আনালে দো লাসো পুথাক নালি থানিক সিমা
0: তুম লা কিথিপ কে থেং নাত কে চারলি পেন আলি গেলা পহেলো নিং কাং সামসামে নংপি মিউজিক কে চারলি আতুম কে সেলফ ডিসিপ্লিন আনাসামে চে মেনটেন লং ও লাপেন পেশেন্স সামে দো লাপেন সন থাক থাকসে তুম লা কেচারলি পেন জক সামে তুম মুনিট পেন পু কমিউনিকেশন স্কিলস পেনে হাই সামে আকো তুম ফান কনফিডেন্স লেভেল সামে নং পিপন বম সে মিউজিক কেচারলি পেন গে লাহাই পেনাং সন লাপেন

লাপুয়ান পর্ণাং দিতুম দিলীপ কাঠার লাপেনারি সাংহ তুম কিলো নালুন কারডম দেংথা ও কার্বি আনপ আর্জুইক লংটাংল লুন চেটু আং ডেং লং পেন আদুন্থু আলুন আর্জুইক সিনং মোহন সিং হানসে লাপেনারি সাংহ তুম কিলো নালুন আলোন লাম থে লাকে চিকি মোজি নাং ফান পিনি স্যামসন ইংটি তাংতে লাবাংসলুন আর্জুইক সিনং

মোহন সিং হামসি লাপেনারি সাংহ তুমকিলন আলুন চিকিমোজি নাং ফান পিনি স্যামসন ইং টিপু আর্জিক লং টাংডাফি লুন চেটো আংডেং লং পেন কি জুৎসি আলুন আর্জু ইকসেনং মিন্দার ফাংচো লাপেন আরি সাংহ তুম কিলোন আলুন আলুন লাম থেইলাকে পিনি নাংলি তুম দা কেভ্যাং টাংটে লবাং সলুন আর্জু ইকসেনং

লাকে আকাশবাণী দীপু জাইমেকে বাংবম লাকে এফ এম বেন লংপেন মেগাহার্স ফারোয়েসিরা তকবরা সিরকেপ লাপেনাং লিটুম কাদৌ কাবিয়া জাইমেকটা নিউজ অন এয়ার অ্যাপ আলংপেন তা আর জুইক লংজি আদন্থু কার্বি লিরমিয়ালুনা জাইমেক আংডেং লংপেন আসন সনালুন আর জুইক সেনং কিচেং সিয়ালুন লাকে স্যামসন ইংটি কিলোনালুন আলুনা লামথে ধনসিং টেরন কিলোনালুন আলুনা লামথে লাকে নাং সামি নাংচিলো জি মেনে তাংতেলা বাংসলুন আর জু ইকসেনাং

লাপুয়ানপর নাংলিটুম হিনা লামারজানা লঙালুন মেহু খুশ রঙ হিনাপু লতা মঙ্গেশকর কিলুন আরজুইক লংটাংল আদন্থুয়ালুন আরজুইক সিনং আলামারজানা মেনলাকে হেড স্টোরি ফোর আলুন আলামথে তুম মেরে হো কিলুন বাং মিথুন জুবিন নটিয়াল লাপেন অমৃতা সিং টাংটে আরজুইক সিনং

লাপুয়ান পর্ণাং লিতুম হিন্দি লামার জানালু না যায় মেঘ আং ডেঙালং পেন আসন সোনালুন আর জুইকলং ট্যাংল লাকে আকাশবাণী ডিফু।

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্থি অ্যাপ ডাউনলোড করক।
1: আদন্থু থান পারে আজাই মেক আং ডেঙ লং পেন কাংবুরা সিংনার কেথান আলামজির আর জে সিনং লামজির আথে পিলাকে ফ্ল্যাগশিপ স্কিন স্কিম আপুথাক ইথে থে নি তাংতে আর জে সিনং লবাংস আলামজির
2: ফারুক্রি সিল কেবরা ফ্লি কেবরা হে নিয়ে নিকান পাই পাই ক্রি ফো আর্নি ভারত স্বাধীন লংডে দফি ফারুক্রি সিল কেবরা ফো কেবরা হে নিয়ে নিকান ইলিটুমা ডেট পিয়ালং হামফাং কাচিং থুলাসাই মুমাটি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম পাংচেং ফিটলু ভারত লাভের আলং কাচিং থুল কাপাংরি জিয়াফান প্লিনিং কমিশন অফ ইন্ডিয়া পাংনিসি ফারুক্রি সিল কেবরা ফো কেবরা এসিয়া নিকান নিকান ফোয়াশাই মুমাটি ফাইভ ইয়ার প্ল্যান পাংচেংলু লাসোয়াটেং রং হাওয়ার কাপাচিং থুল জিয়াফান ডেভেলপমেন্ট অফ ওমেন এন্ড চাইল্ড ইন রুরেল এরিয়া ডি ডব্লু সি আর ই লং আরউই কাবি আহওয়া লফান ড্রট প্রন প্রোগ্রাম ডিজার ডেভেলপমেন্ট প্রোগ্রাম লং কাবিলটি জিয়াফান ওয়াটার সেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম ডব্লু এস ডি পি লাপেন ইংলং আসু আখাই কাপাচিং থুল জিয়াফান ট্রাইবেল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম টি এ ডি পি আসাইমু ডেংলু নিকান ফো আসাইমু ডেং বমলু লাসং বং ইন্টিগ্রেটেড রুরেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আই আর ডি পি ন্যাশনেল রুরেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন আর ই পি লংলি ফেলাং কাবিয়ারা দাফান রুরেল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম আর এল ই জি পি ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম মিড ডে মিল স্কিম হেহুই ডেংপনলু কাচিং থু রামু আকলাই পাচি দুন বমসি সরকার পেন সুরহিনী রা ক্রে ফ নিকান প্ল্যানিং কমিশন পাবিসি নীতি আয়োগ মাতে ন্যাশনেল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়াপু আকিমিয়া সাইমু পাংচেং থুলু নীতি আয়োগ পেন হামফাং চকাম আমু লাপেন রাত কাপাচিং থুল জিয়াফান আসাইমু কেডেং পিন আন্দু লাসো আসাইমু আংবং সোয়ারলু কাপাচিং থুল জিয়াফান সুরিহিনী রাখ্রে ফো আনিকান বিটি বাচাও বিটি পড়াও জুং জুং কাচারজাব থেক জিয়াফান জন ধন যোজনা সুরিনীরা ক্রিপ্লিয়ানিকান রিসো নিমারলি কাপাচিং থুল জিয়াফান সুরিনীরা ক্রিপ্লিয়ানিকান স্কিল ইন্ডিয়া মিশন কর মাতে ইন্ডাস্ট্রি কাপাংনি লাপেন কাসন সেয়াহিন কাংথুল জিয়াফান মেক ইন ইন্ডিয়া সুরিনীরা ক্রিপ্লিয়ানিকান লাপেন সুরিনীরা ক্রিপ্লিয়ানিকান সংসদ আদর্শ গ্রাম যোজনা আসাইমো ডেংসি রং গ্রুপ কে সেং লাপেন কাপাচিং থুল আসাই আফান পানংলু লাসংসি সুরিনীরা ক্রিপ্লিয়ানিকান স্বচ্ছ ভারত মিশন রংসুপি কাচিং থুল জি আফান হৃদয় স্কিম সুরিনীরা ক্রিফোয়ানিকান চজল চলাং আহামফাং আফান প্রেং কাপারাম আসাইমু পি এম মুদ্রা যোজনা সুরিনীরা ক্রিফোয়ানিকান মেরি হিং কাচেথল আরার আফান আদল কেমি এল ই ডি বার্ড কেরো নাসাইমু উজালা যোজনা সুরিনীরা ক্রেফোয়ানিকান নিকান ক্রিনেল ক্যাপ পেন নিকান ফ্লিকেপ আর্টা কাচং দা দারা দাফান পানংসি আটল পেনশন যোজনা সুরিনীরা ক্রেফোয়ানিকান নিকান ক্রিনেল ক্যাপ পেন নিকান ফকেপ আর্টা

0: ড্রোন দিদি লাখপতি পিএম পিভিটিজি মতে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবেল গ্রুপ ডেভেলপমেন্ট মিশন পেন চেংলক সরকার পেন হামফাং কাচিং থুলা সাইমু দেংপনলু ভারত আদাং আন কাপাচিং থুল জি আফান সরকার পেন কেডেং সুরহিনী রা ইংকরা থম আনিকান দিদি দ্রুন দিদি লাখপতি আসাইকা মতে ফ্লেগশিপ স্কিম পেন পেন ফারু ইসি বাক দুজি লাহাই আসাইকাম ডেটপি লাক থ্রগ্রা সুরি ফ্লিকেব্রা সিলকেব আর রঙারাত আফান আবার সাইকি পিজি আফান সাইকাম স্কিম কেদোয়ান পানং পনলো সরকার পেন কেপি আসাইকাম মাতে আবার সাই রাত আফান পিজি পুলোতে আটক মাতে পাদারলি কেদো আবাং ফু আফান আফ্রাং আনাত ওয়ানসি ওয়ারসাই পিনাংজি লাসো আওয়ার সাই আরপু হামফাং আসং পেন ক্লেমি কার্বিয়ংলং আরাত কাংচির লোতে নিশি কাংচির লুপু চিপুসি আবাং ফুটি নাফান্তা পাংচির লংলে দেট নাংজি দেট আফুসার মহাত্মা গান্ধী আমিথাং চিপুলু ভারত আরাত কাংচির কে নিশি কাংচির লো আলাংলি কাপিনখাত আতেং আনুতিন আমেখ্রি কেবেনজি আফান বাং ফুটি না লংতা আরপু দো
1: লাপুয়ানপর নাংলিতুম থান পাড়ে জয় মেঘ আংদেং আলংপেন কাংবুরা সিংনার কেথান ফ্ল্যাগশিপ স্কিম আপুথাক ইথে ইথে নি আর জৈক লং ট্যাংল লাকে আকাশবাণী দীপু আদুন্থু ইংলিশ আলোনা জয় মেঘ আংদেং আলংপেন কিচিং সিয়ালুন আর জৈক সিনং মৈচেল ব্রাঞ্চ কিলুন আলুন আলোনা লামথে লাকে ড্রপ ইন দ্য ওশন তাংতে আর জৈক সিনং

জেং ক্লিমসোমার আসির কুট লামেরা ফার্মান লাপেন ও সোমার কিবি কিঠি তাংতে লাবাংস আহির জির বরসিং হানসে কিহির আর্জু ইকসেনাং।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিল কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ার নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242

0: বাদবম্পো এ ইনথিন এ ইনফরটা হেনোবম্পো এ ব্যাং ইভিতা হেনোবম্পো চোখলেন থেক থে চোদান থেক থে এ ব্যাংটা ইকলুনপো চিনি লোমা
1: আন্তিনু মেলেরিয়া পালং লেদিয়া চে ফান কুপি লইলি ক্লেম নাং পো
2: লানতে জিতিমা ফান আর প্লুঙ্গাং পো লাপু হো
0: হাই কোনাং তা
3: লানতে আজু এমে কে জাং আহুত ইতুম চিতিমা লানচি হিং নাং পো লাপেন দিদি তিয়া দোয়াই আপ নাং পো হেমকম হেমরাই পাংথাই নাং পো লাপেন লাংবুং লাং প্লেট আনতা ইতুম অর লাভ নাং পো চিনি লব
2: ও কালাং মা আকই ব্যাং বিথেতা দোয়াই চি হিমে হালা টিভি আর ওটাই সালং আসন হে
1: এন এটা চিনি লাকে চিহিলতে নেমফ্রু প্লুং পো কর জাঙা তুমা ফিদুন তয় তিতি হে
0: নাং তুম চিনি লমান কে
1: চিনি লাভ লন কে
3: আনতে নাং তুমি সরা লাম চিনি লমা
4: কপিল ফু
3: নাং তুম কাচিং হন নাই আপেতা মেলেরিয়া কে সুপেন্সি কি থিল
1: নাং তুম চিতিমা লান পিপে দেন মা
2: নাং তুম চিতিমা ভান আর প্লুং ফ্লে দেন মা
0: আর ভ্লুং টং থেক থে আকু সি থিল লট লতি ক
1: আনতে নি ফু কে চং হই সে কিং তে কক জক ল
2: ওই তি ফু নাং কাচিং কই মা
3: এ লানতে জে থানতে তমো সই থাং পু হাকো নাং ফি নাং ফু তুম কাচিনি নে পলু লাপেনা দোয়াইতা হালা সহুকে আবেদের পল
0: লানতে কদি পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম বুপু হে নাং তোমার জুলং লব
1: এ লালে হসুমারা তোমা ফান হসপিটাল লং দোবাই কে পা চুচু হে
2: এ লানতে হো ডাক তা হো
0: হাকো হটকে লাস দোবাই আবে দেলু লাতে ইসিয়া কি সো আপিলু লাকে আমহাং থেক দে পেন 0 টু 5 ইয়ার্স মতে নিংকান ফো আরটা আও সুমারা তোমা ফানসি বাংসো আপি আবাং বেনা বাংালং দোকক তিতি তাং হো
3: লাসি নিকান ফো আর্তা তুম আনসি বাংসো দোয়াই চুলং চলু
1: নাংকে চুদুন লং লে দেয়াসি লাসো পি নাং ব্যাং লং দোকক লো দিফু
3: কালাং লো লাসি নেকে হংহাব দেত লো জু
0: লালো পুলিও কে সোলং লকতে মাত নেকে আকেং তে কক পো মাত নেকে আরি কালি তে আমেক্স তা মে হেনো পো লাসি নাং ফু তা কেং তে কক জক লো তিক
1: ও ফু নিতুম নাং ফানাং চার ব্যাগ রে রে নিতুম আফান্তা নাং উন পো বন্দি
3: ও নাং উন পোতে লাকে
0: মাথা নাং নেলো তিনি নন কি লাগে মা জগ ফান্তা উন এলো
3: চেনাম তা কেঙ্ক ফান ইংলিশ পেন কপুল
1: হ্যান্ডিকেপ লেম্পু
2: হিন্দি পেন এপা হ্যাস পুলো
0: লাপেন কার্বি পেন কে হংহাপ পুলো দি
3: বন্তা নেকে হংহাপ পুসিতা মে কাপর হি গাছে পা দুঃখ পেনা জকসি ও রেং চকলেম দুন থেকলু ন নাং তুম কেদো ব মা হেমতা নেসি কি কিমলু নাং পো আফানতা পাপর হেলু নেকে নাং তুম কা হং হাব হে তুম আনতা সোসেলো গমালি
1: কালাং লো ফু নি তুম চলো নি তুম নিরি মেসে নে কিং মেসে না তুম কে নাঙ্গান বাক্তা কে ঠিক থেতে আজি মাপি মা ফু
2: নেকে নাং সে চেত পড়হে জি ফু লাপেন ভারী ভারিয়া বিল্ডিং দা কিমি গাড়ি তা নাম পো পপু ফান লাপেন নিনু তুম ফান আনা থাপন পো
0: আই কসান কুডাংতা লা আনা কে জয় কালি ওসু নাং লাই গে ক্লেম জি প্লোতে কাপড় হিচ পা দুক পিক ডাং জি চিনি ল কাপড় হি আপর নাং তু নানি পেঞ্চে ভং চট কে চকচে কারেস দু নাং জি চিনি ল সানকুর
2: ও
3: লাপেনি সোনালাম নাং তুম নাং রি মেসেন নাং কেং মেসেন সিতামে নিসন আন নাং উন্দুন দে জং সি নাং নিং হং হাম দেট পুলোতে
5: লানাং তুম বাহিনী মালিন পেন সাংকুর আদা প্রাং দা প্রাং পিসি নাং কাহরি সাই থেকে দো
0: কাহরি কালি তিক নিতুম কে মেলেরিয়া পেন পোলিও আকে সো আলাম সি কাছে থান জো
5: চে থান জয় জয় আং বেলো
3: এ হেম বুতাং দে লেকো আহুত পেনকে ইংনেক সয়তা দোপো আহুত পেনকে চিরু যৌতা দোপো
5: এনতে পিসি নিফা নিমে কে জাং না পা দিস্তাবারে নাং পোলা
0: এ ক নাং মুতে লাসো সো মারা তুম নাং মাথা থেক মুজো
5: নাং তুম কে কাহে কে তা নিফান কে কাহে নোলো বাং আ ফান্সি আ কে মে পু দাম জি গে
3: বাং হা কমারা বাং ল লামালিন পেন সানকুরা ফান্তং নাং বাং কে থেক মা
5: বাং তে মাতি লাহাই তুম বাং অসো মার কালি পুহে
0: কুপুসি নাং বাং পুকি পুদাম ল থের রাগ রে ইগনার যদি নং লক্তে গুপিলক মাথা প

0: lama sap sap ibonga tumang nu nang la highland ning ji ji det nang ji por lu bong athema latum ki non se ang tuk lang hen up le ang tuk a por hut jordan ak pulote kupulo mo che ki dupo hem ri kupi be no ka chuk kim po latuma phanta itum si ke lang ponang po a chek le ke pa ke ke de ji a phanta me itum lo ke pan ka pang thai du nang ji আদুং আরাই আরিকাং তা পাহু ভেদের নাংপু নাং চিনি নাং জি মাতিক
1: কুপিল নে আং তন থাইলা
2: কো আনল নাং কে ওয়ান উঞ্জি পিনিং আং তুকলে নাং ওয়ান এস হিতা মর্নিং তে বাং থুই লাং উঞ্জি মানা ওয়ান থাই উঞ্জি মা
3: পো নাং তুমচে ভংসাই নাং নেলো দক্লিম নন নে সি কি চক ছেলো দক্লিম নন পাই ও পাই কপি সি নাং দাগা হেম নে কি ওয়ান দেলো মা নাংলে নিজিন সুসেরা নিবান বিদ্যা দাসন্তে পিনি নেলাহে আর জুজক ফ্লট জিয়ে পড়লো হা না নে না নালে নেবা দাম ফির আসন্তে থাং চি পুঠেক থে আকো বাংস ফির থে ফ্যানছে ও কাংলং জিয়ে পড়লো পাই ও পাই
2: লং সিং লাপসালাম নিয়ে রিপো নাং পায় খার জং আনিং অয়লাক জি কালাম আহক তেমা নাংকে নে অক নিবি মাতে নাং পায়ে অক আবি পেনলে কেমান কালি বন্তা লাসো আহেম আফান নাং নাং পি নাং পো আফান নাং মুমার আফান নাং কাছেমা থা পেনা জক মেট্রিক এক্সাম আলং ফার্স্ট ডিভিশন কে থম আ সাবজেক্ট লেটার লং সেট আনতা কলেজ দু লং লাইদেলু নাং পাই থিলত পেন লাসো আিরু কেরেং সাপি থেং তমা ও সো আকো কাতং নাক কাচিরু নেরলো সিনি সিনি জো পাংথাং পাংথাং লাপু নেলে কাহং হাপ লাপেনাম পার্টা ওরেং আবার সাইতা চেদাম নাং ককলু পো নাং বঙা তুমা ফান কালানা আনসি নাংকে লাপুয়ান বেলু
0: লাহাই আলাম কে মা সাপ্তা আনিং আবেকে নন থে তানা পরজি বাংলাম কার্জু নি ইগে ফানা সনালাম কি পু থেকলু
1: নাং তুমা ফান কে ইক নাং মই রুব্র রুইপি কে লাগে
3: লাংথা মালিনা পাই জো পিনিয়া নি নাংথা নেপাইতা নেফান নে ওতে কাংবু নাংলাং দুনথা নাংলং আফান মালিন পেনশন কুর্তা পিনি আনকে চিচিনিল আলাং তুম আপাই তাবে আফি তাবে আপনু তাবে এ আফু তাবে মায়ক তাবে নে কুসন্ন মালিন সানকুর
2: পো লং সিং পুরী নাংলা সোনালাম পুরী পো
0: পো চিরুরি নন ওপো চিরুরি ইগলং ইপো কে হাই প্রেসার ডো তিক আন্তকালিলাং হার্ট ট্রবল দা দো ইতুম টেনশন পিনা নেলো প্লিজ কামানি
3: পো সো সরি পো দা আমল ইপো ফান পাবে বেদাম না
4: পিনি কে চেং সি হং হাপু আংকুং কে লাপওয়ান সি কাংটন ইকলু
5: লাপওয়ান পর নাং লিটু লামকান আং দেং লং পেন হং হাপু আলামকান ইংকুং ইসি আর জু ইকলং টাংলো লবাংসো আলামকান লং আচেবার জান দু নতুম রমেন ইংটি ফান্ডার টেরন দহমি ইংলেংপি সেংকান কিমি ইংটিপি আনন্দ ইংটি হুনমন রং হাংপি কেন সিং তারু লাপেন লবাংস লামকান কে পাচু নবাং প্রদীপ রং ফার লাপেন স্যামসন ইংটি
6: ওয়ার্ক ফ্রম হোম অধিক বেতন মাত্র এটা ক্লিকতে আরে ওয়াহ
7: ফসিলে
6: অসিনাকি লিংকত ক্লিক নকরিব আরবিআই এ কয়
8: জানি রক সতর্ক হই রক

0: ইফু কে সৌপু চিচি নিলোতে পেদের ডে পিন পেন ডক্টর লং চেপাক লংদাম সেরাক নংজি আথেমা লবাংস আফু কেসো কে মেলেরিয়া আকেসো মান্ডে তাথে ডক্টর আতুম কেথানা তেংপেন ভি আসাত লং ক্লেম নংজি আজো মেকেজাং আহু চিটেমালান চিহিং নংজি হেমকম হেমরায় লং বাপ বি পংরাম লংলে দেট নংজি জং সিয়া কংরাম দো পুলোতে পংথাই পামি নংজি লংবং লংপ্লেট আন্তা পাবেদের নংজি জংসি দো পুলোতে লাসো আদিমলং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রে কালিতে তাই নংজি কিথু কংচে আহরমু আন্তা হেমকম হেমরায়লং ওয়ার্থাপ থেদেদ্রা ইলং আদিম হিলিক হুটপেন হালাদাকসি ওয়ার্ডামচট নংজি লংকেপালিয়া পাইপ টেপ লাপেন লংকেপাং পেন আতিবুক জংসি কনাতনি আকে ভাগ দো পুলোতে মার্থেন পামে নংজি নিংচিবি ইকথা আর্নিকাং সাম আপরলোতে হেমার লোপেন চিটিম কিফলু আসাই ক্লেম নংজি লাহাই আসাই কে হিজুং আমি হিকার উৎ ফে এ আমে কে থর লাপেন নন মালম হিথি কুলাত আলং নাংকে ক্লাং চিটিম আপি কিফলু আদবাই হাইহুই থর লাপেন কাই নংজি
1: তেন্টি আরম্ভ করো ইনভেস্টিং অর পাতু।

লাকে আকাশবাণী দিফু জাইমে কেবাং বমলাকে এফ এম বেন লং পেন মেঘহার্স ফারো ইসিরা তকবরাসির কেবলা পেনাং লিটু নিউজ অন এয়ার এপ আলং পেনতা জাইমেক আর্জুইক লংজি আদুন্থু রূপালী টেরাংপি আনিংলো আলাম থে আর্জুইক সেনাং

0: da ajanta bo somotari bo alang e training mane pi bo than bo ma se da dun lo ada ala clf long sel her group pen abai do handa che tong dun lo la pen ki cheng se ri lo ne li ning ka rong mi sin na long kang ni long ke ne li a hon jeng thek the pa che ton dun thek the se da me a mi sin ki thek long ki ot long ma ne li ing ho ke ching hi phen dat lo kang ne
1: kalang
0: ning ka rong mane ka charli kang tung son ka charli long ke ini nga tong pik
1: kalang lo
0: oh ini ka rong sa ta hada ini lun da ne liar na man si kiro
1: kalang lo tema
0: mane ne li la an ka charli kang tung inur inur pane di chupu dun sa ta la buson na var sa ini li long le
1: kalang
0: ta me la bang suar ni ke ne li ka charli kang tung son ka charli long mane li ning ka rong ne li ho si ching hi beder lo kang ne
1: kalang lo
0: La si ining kari pik ason ka Charlie Long ke ining karong ta bilek da ay tumpen Charlie Long ma non ke ni li tek lo amisin ta menon bang ke long lo
1: kalang lo
0: oh la lo
1: ina churu pik lo la khoson si misin pen hon ke jing avar sai ke long dun ma la so puthak nang ithana pon tangte non bang ke misin pen ta jing po la pen ke ta ke ri pen ta jing po poson si nang ning a long ke chi phar la pulo ma mate khoson si
0: মানে নহ কেদাম লো পুলো তাঙ্কে মিসিন কে চিপন হাম তা হেনু
1: কালাং লো
0: লাসি লা তাকারি ব্যাং কে নহ লে দাম তা পন মে
1: কালাং
0: লাসি নে লি তাকারি পেন দা জেং হেম কে দু হুলো তে মিসিন পেন সে কে জে
1: কালাং লো
0: এলো পুস
1: কালাং কালাং তাঙ্তি এ ইংকি গা পাং রেং আলে কি দু পুলা সো আল্লা মা পুথাক ওভে কি মিয়া তোমা ফান কো পি সি নাং কি থান বন কাং তু
0: এলি তুম আবাং কে নন ইলি কারবিয়া খে দি ইলি তুম জুতাং জুবাদ হই ফু ইফি আর নি বেনসি ইলি তুমকে লকে ইমিথাং হন কচপামান কে জেং পেন দি
1: কলাং ল
0: ইলি তুম পুদাম তে ট্রেডিশনাল
1: কলাং ল
0: লাবাং কে ইলি তুম ই জুতাং চিং হন পিক পসি নন উবে কি মিয়ে তুম সতা মে ই তুম কা চারলি কে নাং সট
1: কলাং ল
0: লাবাং কে আলে দপি হেম তুন গচু বুচে ফান কে হেদি মিঠাং সোয়ার লু তুম কে রাপ দুন থেক হেপ তো লুন পেন কে লাহায়া সাই ইয়ং সি ইলি তুম ক্লেম লো পুলো তাং কে ইলি তুম আসুমার তুম ফান সতা মে এ ইলি তুম আবার সাই মে পন সেন লালো নেলি কে থেক পন লং বাং কে নেলি মিঠাং কে ক্লেম পন বো মকাম কে লাহাই হই হেন লো ইংকি কে পাং রেং হন কে জেং পে কে থাক লাহাই সিলি তুম সোয়ার লু তুম সামে কে চারলি পোনা কে নাং সট হেম ফানস তামে হেম সর ফানস তামে কে রাপ দুন কে লাহাই পেন সামে এলি তুম মে এক্সেন নিলি কে থেক দাম লং বাং নিলি মিঠাং এক্সপিরিয়েন পেন ল হন কি পেন কে আপি চট গালি সিলি তুম আল সো তাকারি পেন কে জেং আহন চট তাকালি সি ইলি তুম উল সতা মে বনাই মে লবং সোহন কি পেন উল গ বনাই কে ইলি রি পেন সে ইলি তুম লা আহন পেন পু ফারলেম পো নং পো আনলো তাং কে আহন নং মান পো উল হন এ ইলি তুম হন কি আ উল লা কে মাফলার সতা মে ইলি তুম বু মে লা পেন ফুতুপ লা পেন সোয়েটার হাই হাই আন তা মে লবং সোহন কি আ উল হন পেন ইলি তুম বোনাই পন ইক মে লালো নেলি নিং কে হাং ল পেন নেলি আকে মাং কে লালো ইলি তুম দা কার বিয়াং লং এমি থাং আলং রি আলং পাত আলং সি লাপুসন হন কে জেং পেন আহন সেটা মে লাদাক সি ইলি তুম পাকলাং লং আসনতে আদিম দো আসনতে পোহেনল নেলি নিং কে হাং নাই কে লাসি কিথে কি ডিং তুম থেকসে থেকসে তুম লাপুসন আবার সাইয়ং সি ইলি তুম ফানাং বি পিলো পুলো তাং তাই নন কচিং থোর মি উবে কি মিয়ে তুম সুতা মে লাহাই হই চারলি আবার সাই বাংকে লং পন ইকজি লালো নিলি নিং কামাথা সন বাংকে লাহাই হই ইয়ং সি ক্লেম পন লো পুলো তাংকে ইলি তুম দা কার বিয়াং লং আ লং ইলি তুম আইং কি হোম আবাংকে মে ইক পিক লবং সং কি হোম কে হা বাং আপির থে সে এ ইলি তুম বাং তুম সে নং পোন পি বোম লো লসি ইলি তুম মিথাং ইয়ং সে লাদাক চে প্রোডাক্ট থেক আসন

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিয়েটার যোগ থাকে থানা বাঙালি বন্তি দিমুক্তি প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী সরকারিয়াকে হয় কাজমা নিঙ্কানিক ফকি প্লেং পনাপুথা ইউনিয়ন কেবিনেট পেন প্রাইম মিনিষ্টার মোদিয়া ফান নিঙ্কাং সামাকার নম্পাজির পন সি আলাম থে দেন পন্ডু কেজং পন কি আলাংলি মোদী সুরিহিনী রায় সিয়া নিঙ্কান ফ্রি নি ফাইট্রক সি আর সিয়া প্রাং সিয়া বাতায়া ফান গুজরাট চিফ মিনিষ্টার চেমান্ডু লাপেন পুথ সুরিহিনী রাখ্রি প্রিয়া নিঙ্কান ডেট প্রাইম মিনিষ্টার আফান ইংবাই পন্ডু লাপেন পিনি আলাংলি সরকারিয়াকে হয় কাজেমা নিঙ্কানিং কয়রা ফ চক টাংলু ইনফরমেশন লাপেন ব্রডকাস্টিং মিনিষ্টার অশ্বিনী বৈষ্ণব পেন প্রাইম মিনিষ্টার মোদি কাচারি পন বাংসু নিঙ্কানিং কয়রা ফ আকায় আফান ডেট আলং ডেমোক্রেটিক আজাকং আহাকি লুপুসি ইর পন্ডু আলাংলি কানিংজি জুংজুং আহেমতুন পেন কেবং আলাংলি মোদি ডেট কে লঙ্কালানা আফান লা আন কাচিতো দুনকে ডেমোক্রেটিক আজাকং গাংটাং লাপেন কেরেং এট আংথেকলু নিঙ্কানিং কয়রা ফ আফান সরকারিয়াকে হয় কাচেমান পেন প্রাইম মিনিষ্টার মোদী কি ডেমোক্রেটিক আডেট আংবং ফুরকিমো বন্ধা পনলো আলাংলি কে ক্লেম কেদাম কি মিশন আংথে কাচিপিয় জগসি রাত আতুমদা আলাংলি ফাট চেদন দুন লুপুতা বৈষ্ণব নিংজি আলাংলি বৈষ্ণব পেন কেবিনেট আলং কেডেং বনসন কেপ আর ডি কেদু আলামথে আফান্তা জং পনলো গুজরাট আলং আলাংলি মোদী কে ক্লেম কেদাম পেন পেনাং আকাহিম আকি মেওয়ানলো লাপেন বাংসা পথাক পীরথে আদাং আলংতা আমান চেদেং পনলো সেবা সংকল্প অভিযান আংদিং পেন পিনি স্টেট আদাং আলংতা সেবা জ্যোতি সংকল্প কলস যাত্রা পেদুপন্তাংলু ভারতীয় জনতা যুব মর্চ স্টেট পেন আমেফু রাকেশ দাস বাংসালাম থে পাচাতাক পনসি কাচি লেঙ্গা জক পেন প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী পার্লিমেন্টারি পলিটিক্যাল আকা ইসি আনুজক আথিপিয়া সনসি চিকিমু পনপু আকা মাসায় পুথাক সং পেন লামজাইবাং ফুমিত্র নাথ বরা কাপাচিনি পনাতেং কাচি লেঙ্গালং আথেকে সোয়ারলু আসাই খি লাপেন রিসো এজাং আরাত আসং আতুমসি আরিদেং আলং সেবা জ্যোতি আতিবুক চেপারিদেং পনপু চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি স্টেট আংদেং আমেফু দিলীপ শইকীয়া ইউনিয়ন লাপেন স্টেট গভর্নমেন্ট মিনিষ্টার্স এমপি এমএলএ আতুম লাপেন আপারা সং আকে হয় আতুমতা স্টেট আতকানু আলং বাংসু কাচি লেং আলং চেতুদুনপু নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি বাইপোল পাতুমি কাপে দোপন ভোট কেজক আলং ফারুয়াং বং ফান্ট্রক কেবরা টকরা টকবরা হিনি ফাভিয়া ভোটার্স আতুম ভোট কেজক আলং পিছু দুনলু নেলিতুম নগাঁও বিয়েটাপাংডাক বং ফুপেন লামথে কেলং পনাতেং ইলং লংনি আদিম ইভিএম কাহিনু লাপেন আসো আসা আলাম কেপ্লাং পনপেন আপারা ইংসামজিন ভোট কেজক আতুম ওয়ার্ড থংকেব্রা হিনি আলং হাইদুনসি মেজরিটি দেং পনলু জিরপিয়া সং অসম গণ পরিষদ কে হিনি কংগ্রেস আসং হিনি ইন্ডিপেন্ডেন্ট আসং আতুম ওয়ার্ড ট্রক আলং চেরাই দুনলু চিফ মিনিষ্টার ডক্টর শর্মা লাসোকে হাই আপু থাক শিলচর আরাত আফান কুরবাংথু পাজিরলু কার্লিটাং লুনসে পজুবিনগার

Arong ka chewoi akoya puthak Supreme Court ke wangji phaikuni ni phai truck ani si adoi adai ki dosi dhar charma lapen sham kanu mohonto bail pen kape jok ponji aputhak lamthe ding ponpo lapu justice sarmila bhuyan fast track court along haki ki ding pona sai ke pedu boilo lapen scientist francis haljen afan surihini rang koira truck physics nobel anong e ke pip ke pazir pon afan iwai pontanglo belgium along amahang ke tek haljen ke puthimi alira champion ke wangja kong ke thedung nutrient kason sipon আফানসি আমান বিপনলু লাপেন কাপাথুয়া হিন ইন্ডিয়া লাপেন ওয়েস্ট ইন্ডিজ আংবং নিফো টি টুয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট সিরিজ আফ্রাংসি কাপাথু আলং টিম ইন্ডিয়া আটুম ওয়েস্ট ইন্ডিজ আফার উইকেট ট্রক পেন পেরেম পনলু বিয়েটা পানসি কাংটনিকলো কার্ডম।

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং দেন কেবাং পেন কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারুপ লিরা ক্রেসিরা তকবরা ফো কিলো হার্স পেন ফারু টক সেরাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হেনলু পিনিকে প্রিয় চিকলু নিফাই ট্রক্সি ঠেলাং আর্নি পিনি লু নাংদেং আলং পেন আংদেং চারি বাংনি গেহাং আলুন জিরা লং পেন আপ্রাংসি আলুন জিরা জুইক সেনাং আলুন আলাম থে চেতং নাং ওভি আহিথি আলং কিলুন জি পখিলা লেখথেপি

নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচুনাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কি মে কে বানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কে বানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দঞ্চজি লাহেনল এরং আথেংপি চরলুটি রংকেপ আথেংপিয়া রং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকম লুটি পেনাপ কি থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইটপু কার্বি এং কে বাং মিডিয়াম পেন মিটার ফারু পিরাক্রি ইসিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক সিরা এং করা সিরকেব লাপেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হেনলো

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু আদন্তু এজন গেনাং সদবীরতার জিসেনা গোরেঙ বীরতা এস এস সি মতে স্টাফ সিলেকশন কমিশন পেন ফাই সুরিহিনী রাফারু ফরা থংকে রাত্রক লওয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট এসিস্টেন্ট লাপেন ডাটা এন্ট্রি অপারেটর আংহয় আফান বোর্ডিং কেপি পঞ্জী আফান কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন সুরিহিনী রাজ্য রাত্রক আসাতলাং আফান শিখদাং পন্তাংলো বাংফু হায়ার সেকেন্ডারি আসাতলাং কি উনতাং আতুমনাংজি বাংফু ওয়ার্তা নিঙ্কানক্রি নারকে পেন ইকট্রক সি আং বংশি দচটাংজি আং তনালাম থেল পেন কাচুনিংরি আফান ওয়েবসাইট এস এস সি ডট এন আই সি ডট ইন কাচুনিংরি আফান কিজুত আর নিকে প্রিনিফাই ট্রক্সি হেনল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আলং ফারু ফরা ট্রক কেপ পারা মেডিকেল আংহয় আফান কাচুনিংরি আলু হাংপনটাংলো আংহয় হেহুই কে সুপ্রিনটেন্ডেন্ট অব নার্সিং ফারুগেথম রাট্রকে ব্রাফ ডায়ালিসিস টেকনিশিয়ান ইসি হেলথ এন্ড মেলেরিয়া ইন্সপেক্টর গ্রেড টু প্রিকেবরা কেথম অডিওলজিস্ট লাপেন স্পিচ থেরাপিস্ট ইসি পারা ফার্মাসিস এন্ট্রি গ্রেড ফারু ইসিরা ক্রেনার ক্যাব রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান ইনকোয়রা ফ ইসিজি টেকনিশিয়ান প্লি

অপ্টোমেট্রিক্স হিনি লাপেন লেবরেটরি এসিস্টেন্ট হংকে প্রাই সি আং হয়তো আং তনালাম থেই লাপেন কাচুনিংরি দু নাফান ওয়েবসাইট ইন্ডিয়ান রেলওয়ে ডট গভ ডট ইন হ্যানলো কাচুনিংরি আফান কিজুত সি আর নিকে ফ্রি নিফাই ক্রিপলি হ্যানলো ডাইরেক্টরেট অব ল্যান্ড রেকর্ডস এন্ড সার্ভে আসাই হেম্পেন ফারুক ফোরা টক্সিকে প্রাসির কেব ল্যান্ড রেকর্ডস এসিস্টেন্ট আং হয় আফান কাচুনিংরি আলো হাং পনলো নংনাম চিকলই জন সেকা সুরি ক্রেপ প্রি পেন সেকা সুরি ট্রক্সি ক্যাব সেকা সুরি ট্রক রাফারু হিনিং গ্রেড পে লাপেন আসনসন বনাস দুপু বাংফুয়াতুম রেকর্ডার সার্টিফিকেট ক্লাস কোর্স সেকে কে এনতাং আতুম নাংজি বাংফুয়াটা নিঙ্কানিংকই রাইসি পেন ফ্লি ক্যাব আং বংসি দচ নাংজি আং তনালাম থেই লাপেন কাচুনিং রিডু নাফান ওয়েবসাইট DLRS ডট ASSAM ডট গভ ডট ইন হ্যালো কাচুনিং রিয়াফান কিজুত সি আর নিকে ফ্রি নিফাইং কই রাইসি হ্যালো ওরিং বেটা পানসি কাংটো নিকলো উঠত আদুন্থু আংলিং জারি বাং নিং কি হাঙা লুঞ্জি রা লংপেন লুঞ্জি রা জিক সেনাং কি লুঞ্জি মঙ্গল রংপি আলু নালাম থি বতর আসন বেন না ততাংটি আর জিক সেনাং মঙ্গল রংপি কিলু না লুঞ্জির

নাংলিতুম আং দেং জারি বং গেহাং আলু জির কার্যলংবম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বি আং দেং কে বং মিডিয়াম ওয়েভ পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তাবরা ফো কিলো হার্স পেন ফারু টক্সিরা এংকরা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তাবরা ট্র খেন্দ্র পুথন আদন্থু আং দেং জারি বং গেহাং আলু জির অর্জু জয় ফ্রাং লামজির অর্জু ইসেনাং পিনি লবাংস লামজির আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি আং দেং পেন কেপাচা তাক পঞ্চেং আং দেং লবাংসো আলামজির কে তকবাং লকে সার আব্রাহাম বি লাপেন কাপুরহি পঞ্জি নীলি বন্তি তিমুপি ততাংটি আর্জিক সেনা ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ফ্রড স্টেইং সেফ ইন দ্য এজ অব অনলাইন পেমেন্ট পালামজির আর্জিক সেনা আপ্রাংসি নীলি আকাশবাণী গুয়াহাটি রেডিও নাকার জুদুন আনতম ফান্তা কার্ডম পাজেরিকল ডিজিটাল ইন্ডিয়া লাপেন ডিজিটাল ফ্রড মতে ডিজিটাল কেপালু অনলাইন টাঙ্কা কাচিপি আকাই কাচেরে মে এক পেন কে দোনাংজি আপুথাক থিহেক পেন চাথান পন সেনা পিরঠে মনিত কে থে কেরে পেনাজক নন কে দুবম আপিরঠে হাকু আপিরঠে পেন ফ্রেক পিকলো আসনসন আ টেকনিক মতে আবার সাই পেন আজক মনিত আতুম পেনাং আন আকে জয় লংলো লাপেন মনিত আকাই চেলার পন পিক আন্দো লাসুয়াং বং পেন ইসি নাংকে চেলার মতে কেজং কে ব্যাং দামনাংনি পিন পেন টাঙ্কা মাহা কেলো মতে কেপি আরন ডিজিটাল ভারত আকেমাং পেন আজক পিনিয়ারনি ডিজিটাল পেমেন্টস মতে অনলাইন আতঙ্কা কাপাদাম কে মুনিত আকায়লং ইসি আকেনাং সতলো পুলে পুডেতা চকলো মোবাইল সু পেন আজো হান কাছা নাম পেন ডাংলক মেয়েরিহিং আনাম কাছি পি বাস ট্রেন টিকিটস বুকিং দন রাব জিরপি জিরপুয়াতমা ফান টাঙ্কা কাছি পি আসাই মিনিট ইসি আংবং সি পাচুন পন্থেক লাকি নন আকা ইসি কেমাং হুমিমে আসনল ইউপিআই মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং লাপেন ডিজিটাল ওয়ালেটস আসনসন অ্যাপ্লিকেশন পেন আজক মুনিত আফান টাঙ্কা মাহা কিপি কাপাজির পেজয় পিক আনলো ডিজিটাল পেমেন্ট পেন মুনিত আকাই পেজয় পিকলো বন্তা ইসি আহিন কাফেরি মিমি আবাংকে ডিজিটাল ফ্রড মাতে কেপালু কাচং থুই আসাইতা নাংডু ককলো

লপন অপর্ণা লিতু গুয়াহাতি পেনকে পাচেতা কার বিয়া যায় মেঘ আর জিগলং থাংলো লাকে আকাশবাণী দীপু পিনিকে থেলাং প্রিয়া চিকলু নিফাই ট্রক্সিয়ারনি ননারনি কাংসাম স্টুডিও ঘড়ি পরফাই প্লিরা মিনি থং ক্যাপ্লেং এক টাংলো লাসি রেডিও নাকার জুদুন কাছিং হন কেদু আনারা দাফান নেলি বিরেন তকবি কার্ডম নাকা জিরসি জাইমেক পাংচিং পন্থু এগলো জাইমেকে বাংলাকে এফ এম ব্যান্ড লং প্যান মেগা হার্স ফারুই সিরা তক বর আসর কেপ লাপেনান পাটালা বাংস জাইমেক নাগলিতুম রেস এফ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লং প্যান তা আর জি লং ইজে রেডিও নাকার জুদুন কাচিং হনার তাংতে আদুন্থু আজাইমেক আং দেঙ্গা লং প্যান দিমাজা লিরমিয়ালুন আর জুগসিনাং পিনিলা বাংস যায় মেকং দেঙ্গা লং প্যান কেচেং সিয়ালুন লাগে বিনোদ দলা গপু প্যান কেলুন আলুনা লামথে তিনি ও ওয়াইসু হাদে পুলা বাংসলুন ততাংতে আর জুগসিনাং

রিডিওনগর জুদুন কাচিং হনারাট তাংতে জয় মেঘালং আদুন থরুনার জুগসিনাং ফালো বসুমতারি লাপেন ললিতা দিউরিয়া তোমপেন কেলুন আলো নালামথে বাবে রিথি বাবা রিথি পুলবংসলা।

তাঁতে জমেকল কি জুৎসিয়া দু হাজুকসিন বি কে মোহন থাকুরিয়া লাপেন জনতা বুরু পেন কিলুন আলু নালামথে অন নাই পুলবাংসল।

0: chloride la son thomle en lote messenger pusinili
1: ইলিতুম আজাগা চপাং রেঙাতুম কে চেপাং থিরোয়েড পো মতে লানা পামে এসন সিলিতুম থেগলং পো বনসিতামে কোসন পেন কোসন লনে আবেমার মতে আবুরনাং লিথুরক লাপসন তা দকক তিতি লাসি হালাবাং সো আবুর কেলে বাঙ্গে কোপসন পেন সিকাচে প্লাং ইল কে হাইপি
0: লাবাং কে মানে লাসন লজ ইলিতুম তা সাব ও লা রাতা তুমতা লংহং সোলু পুলোতে কালিলো জোরসেরাক মাতিকলো কালিতাংতে থিলত তেনাং নেদেট পু পোয়া বাংসিলি তুম লাসো কনসেপ্ট সিদো মাতি হাকো পেন্তা লাসি আঞ্চো ছেলো পুলোতে নিনি নিথম আঞ্চো ছেলো পুলোতে লাসো লংহং কুপিয়া কেসো পেনলো নে কুপিলো নে থাংদা চিনি নেলো সিতা মেলা থাত বপ্প জ্বর দেটপ লাহায়া ইনফেকশন আঙ্কে লা তোবার বিথে জ্বর পো আঙ্কে মুনিটকে চেহেলা জাম মাতি লা নিলিয়ামো নাং থানলো আভি আজো বেথে তা নিকরে ফো আনকে রেং উন লাসো ভাইরাস লাসি লা মুনিট কা চেহেলাত আলোগত সেতা মেলাকে আসেন্দেল লং পুসিতা মে বা আচয়া পে লং সেতা মে লাসো ভাইরাস বাং দুঞ্জুইলো পুলোতে এঙ্কে হা আহেম ছে দামলো পুলোতে এঙ্কে আফাগ রয় ছিলু দামলোতে লাসো ভাইরাস বাংকে লাসন আপেয়ারি বা সেন্দেল পেন সেতা মে দুঞ্জুইপু হালা ফার্ম লং দুঞ্জুইপু এঙ্কে হাদাগা আলং হং তুমহানকে পাসোপু লাসন থাক থাক সি এঙ্কে লা আমি নীলি নাং থানলো লা মুনিট তুম পালুত জাম জংসি কম্পাউন্ডার লো পালুত জাম পুলোতে লাতুমতা লা ভাইরাসকে পন কে লাতুমতা এসন কেরিয়ার পুইলি তুম পুমেলো লা কালিলাং আঙ্কে লা ভো তামে ইলি তুম নেটিং কুড়ি পামে নেং ননকে লংহং আর রইলো পুলোতে হেদি নেটিং কুড়ি পামে নেং যাতে হাবিত আবো সে তামে ইংজার জাম লং লে দেট নেই হাবিত আবো তালা এলং বন্দাম পো এলং বন্দাম পো লাহায়া ভাইরাস লাতুমা কেং লং তা বা আর ওয়েং বিথে তা নাং দুন পো লাতামে ভাইরাস হেদি বান্দে তাথে লান তা কালিলাং জং সি লা হোটেল লা জো আ আনা আনবো লাহাই তা মুনি তুম পি ও মাতি জং সি লাহাই আনবো তা তুন তে বা পামেন পামি মি লাপুমাত পি দেট পুলোতে লাদাক তা লাসো ভাইরাস দোকক তা থেক লাপেন গে লাসো ভাইরাস আংকো লা লং হং লং স্প্রেড দেট তা থেক লাসন থাক থাক সি মানে আসন দোপিক লো লা কেচি রে নেই আসন দোপিক লাহাই লাসি এমপেন নিলি পুলো বায়ো সিকিউরিটি পবস্তুকে লাহাই লো মানে রেস্ট্রিকশন দো ও নেই লং হং পাংরেং লো পুতে নন বাংকে হাকু সন কালি লো লাসি লা সাইন্টিফিক ওয়ে পেন সি পাংরেং নাং পো পেনাং আনা রেস্ট্রিকশনস চে ইলি তুম মানি নাং পো আন লা পুলে কালি পুলো তাং তে লাসো লং হং বাংগে লাগে কে বাপো এ লং হং জং সি ডিটেক্ট লো পুলোতে লা তুমকে ডাক জন ফারু লেদো নয় জন ফারোহিনী নয় জন ফারো কে থময় লাসো ফার্ম কে টোটেলি লাকে লাসো লংহংকে পাথি লাভ নাংপো লাগে পাথি লাভ সি পিপ লাভ নাংপো লাসিলা আন পুলোতে ইলি তুম লস ওলো মাতে লাসি লাসো ফ্রাং কেছেরে মেঘবাং সে ইলি তুম বর ই নাংপো
1: ইলি তুম রং মালম বা ইংলং মালম কে ফাগা কে সু মতে লা লংহং সদের হুত কে মেন মেন চিনি নে বা চিনি পুস্তামে কপিতং কে পিনেং নে কোনাতং কাপাকলাং নং জি নে দোয়াই সে তামে কোদাক মানসি কে লয় চিনি লাসে লাবাংস জয় কে পেন কাপালং লোক জে ফান কোদাক সে হুমরি দাম নাম ডক্টর কে হাইপি
0: লাসো কে সো বাংকে আওয়াই রাস বাং মানে ইলি তুম তিনি ভাগ ইলি তুম ভাগ মে হেদি মানে ফার্স্ট বাংকে হাইলি ভিরুলেন্ট পাতুম দাদু আংকে হাইলি ভিরুলেন্ট মডারেটলি ভিরুলেন্ট বা লো ভিরুলেন্স লাসন থম দো লাসো ভাইরাস হেদি লাসি লা হাইলি ভিরুলেন্ট না তুমলে জং সি ইলি তুমা ফার্ম লং নাং লুটাং লু পোলোতে লা বাংকে আলং হং এজন তার এংরি লাগে টেন টু হান্ড্রেড পার্সেন্ট মর্টেলিটি দোবেক পো মর্টেলিটি মানে লাকে থিবেক পো বা মডারেটলি জং সি লা ভাইরাস বাং মডারেট হয় আজা কং ইংটাং পিক আন এ মডারেট মিডিয়াম পোলোতাংতে লা বাংকে আছা গালং হংকে থিপো আছা গালং হংকে যে সার্ভাইভ টু দেট পো বা চি রিকভার টু দেট পো আংকে এসন বাংদোলাং লো ভিরুলেন্স পো তুম বাংদোলা লো ভিরুলেন্স তুম বাংকে লাকে আলং হং ওয়েক বাংকে সুসিলো থাং আকে সো তা থেকলং লেলো আজাদ জেলো সিতা মে সিরো কনভার্জন পো বস্তু নিলি তুম হেদি দোদোলা সো তার বাং সিরো কনভার্জন মানে লাসো ভাইরাস আজা কং বাং দো ও এ লাসো পোটসি লাফান পাসুন এডেট লহে সিতামে আবডি আর লো বাংকে লা এন্টিবডি আসাব ও ফর্ম লো লাসো পোসি লা বাংকে মানে এফেক্টেড দুন দে দেলো সিতামে লাসো লং হং জেনেবা সুদুন দে দেট সিলাতা আ কেনে বেলেগ আফান পা উনুন এ পুকালি লো লা আলং হং বেক বাং আলাং বাং লে জং সি সুসে দেট পুসিতামে লাসো ভাইরাস বাংকে আলাং বাংকে কেরিয়ার চে মানদেট কেরিয়ার চে মানদেট পু আংকে বেলেগ আকি মেয়া ভাইরাস আফান লা বাংকে এফেক্টেড দেট পু লাসি ইলি তুম নন আসন লাসন থিল দা তুম বাঙ্গে ইলি তুম আসেম্পুল এন পো আঙ্কে লেব লং লো পো অঙ্কে লা টেস্ট পো পজিটিভ মা নেগেটিভ মা ইলি তুম চিনি ডাক পোহে

0: bala kitang tumbang ke lason lo anke non la jong si low virulence a virus pen si ka affected ajoine pen kithi ta thi the det pulo tang te la bang ili tum ke gupilo e claim neing bang ke blood sample en nang po anke la so sample hedi low nang po near ddl punili tum do hada khana para long si do hada la haya sample low nang po bang testing kuri po la si mi ake mi sen bang ke la pu po ili tum bang mane la blood sample bang nc hedi la mane zero positivity pupu he mane check nang po la la so a virus present ma present e ma la so farm long do ma ave ma hedi la time to time ili tum check bom pulo tangte la bang ke ili tum prevention en unlo la si la so phan bang ke ili tum la dak district office long contact nang po animal husbandry and veterinary district office do la dak dam nang po jong si patest ji pulote la sample hai pinang po anke ha near ddl nili tum hedi diagnostic lab do hada guwahati lo lo tangte a report bang nang sen po anke la so teng ben si li tum anko awar sai en thuna po
1: african swine fever kilong ke pang cheng mate a symptom sab bang ke kubuson ba
0: a symptom sab bang ke la pulo jong si highly virulent pulote amo pen li tum ke che than a virus sab bang a ja kong the o virus sab bang le infect pulo tangte la ke thi japo men thilot anke la men thilot po mortality bang du opo 10 to 100% an pulo mati di la so teng si la tum men thilot po ajhak tumke anke ajhak tum bangke moderately virulent na tum along bangke fever doi mane aok reng no ji la pen ke ke rashes hai ta do ji an chu chi det po he la son po fever do po mimirek po anke la puma thilot po la sonta do anke ajhak tu mangge thang paklang klepin ta career che mande titik puta mu nili nang thanu mati di se ta me soppen ke common nai mangke lalo mane fever do pola tum hedi a phuso pik ji nini ni thoma phuso pik po anke anchu che po anke thilot po la bang symptom mane ke theklong ke hedi a bisi koi ke nili tum lalo theklong and pen rashes doi rashes mane son air pachot pachot hedi a banga ju a po ju bi these ta me la son doi
1: ইলিতুম ননাসন হেমালং এজন জনী গাছ পাং রেঙা বাংকে থিলত চিতামে রঙালমকে হা চতু দে পাক বা পিবো বা পাক লাপসান শিখলাম অক্সামে জ্বর দে লাপসান শিখলাম তামেলা থেদুং থেদুং তুম ক আন আকান হক দোপ
0: লাসো আকে সো বাংকে জংসি এলং আ ফার্মালং লালে কিলুট লো বা লাসো আকে সো কে লং লো পোলো তাংতে লা বাংকে law speak long hong chopang reng tum sitame athe mane la so long hong a bemar le ki unlo pulote lage 100% calling kuri nang po calling mane pathi nang po government atum sibang doctors tum wang po a team wang po anke la do an ave an long hong jon pharu noi ba jon phokep noi lage positive ke klang lo pulotang te lage esam vet sibang wang po nang pathi lap po কারেন্ট পেন পা শর্ট পো হেদি পাথি লাপো আর সো পেন গে দাং লক আকে থে পুনয় আ পি সার পি পুনয় আ গাভিনী পুনয় মানে লাকে আলু পুনয় যাত্তা লাংলিলো মানে লা সো ফার্ম লং জন কো আনমাকে দৌকে লাকে ইকুয়েসি পাথি নাং লাপো লংলি পিপ নাং লাপো লাসি লাসো কে সো বাংকে নন আমাতকে লাগে ইকোনমিক লস কে থে পিকলো লং হং আচপাং রেং তুমকে ইকোনমিক লস কে থে পিক আনলো লাসো বেমার লেকি উন লো পোলো তাংতে নন হে জং তা নগাঁও আলম তা নন একে দিনাং বং সি রিপোর্ট দোলো লাতুম তা মানে ইনু দা ফার্মার বাং দো আন অবে আন আলং হং জন ফোকেবরা ফোন এপিনে লাতা বাং টিম তুম দাম লো ডক্টরস তুম দাম লো অংকে দো আন অবে আন পাঠি লাভলো আংকে মার্কেট ভ্যালু কে লাসো ফার্ম তা আলং তুম লাখ রেহিনী লাখ রেখে থমা ভ্যালু দোপো আংকে নাংলি তুম মুন ঠিক দে নয় কো আনকে লস মালা আংকে ফার্মার ইনুট কে লাগে লং হং চোপাং রেং পেন্সি আলাং আবার সাই লালু মাতি দি টাঙ্কা চো কে নে আবার সাই কে লাসি লা লং হং পাং রেং তুম ফান বাং কে লাসো ভাইরাস বাং কে লাগে সুং পিকলো মানে লস কে থে পিকলো
1: লাবাং সু আকিসু কে লং নন সাইন এদন হেম লং পো লাপেন আদন কাপ্রেক্স তামে আদুংরাই দক কত থে কাপাং রাং তুম লাসি হালা তুম ফান কাচি উন্দাম উনা জকং তা দোমা মাতে লাবাং সু কিসু কো আনা জাক কাহেলো আন চি উন্দাম উনলা
0: লালো লাসো কিসো বাংকে এলং আ হেমপেন 1 কিলোমিটার রেডিয়াস আং বং আনকে লাগে আলং হং তুমগে ইনফেক্টেড লাপু পুসি নিলি তুমগে কে মাথালো লাসি মানে লা 1 কিলোমিটার আং বং আনকে লা ডিটেক্ট নাং পো আংকে উন আনকে কালিং কুড়ি নাং পো বা লা 10 কিলোমিটার আদাং আনসি

হারং ভূষি দো চরণাম প্লু দামলো, সি চরণাম প্লু দামলো, সি ফিকা সাং ওয়াং নোই, সি ফিকা সাং ওয়াংলো, সি ফিকা সাং ওয়াংলো, লেমফারি

0: lapo na porang lito. Karbilun bari mang dengalong pen, ason son alun, arjip lang tanglo. Lasi piniki aporte chok iktanglo apotsi, karbilun barim kerot ke parju ang dengke lapo ansi, kerot kang toneglo. Nang litum jay me karjulong bom lake akaswani dipu pen.
1: কি প্ল্যান হে
2: গভর্নমেন্ট সিকিউরিটিজ অর ইনভেস্টমেন্ট
3: একদম ঠিক কথা ভাবিছে আপুনি এটা গভর্নমেন্ট সিকিউরিটিজ অর ইনভেস্ট করা উজু হে পড়িত
2: কিন্তু কেনে কই
3: আরবিআই রিটেইল ডাইরেক্ট স্কিমট ব্রোকার নহয় কই আপুনি ইনভেস্ট কৰিব পাৰিব আৰু আপুনি আপোনাৰ ধনৰ পাব রিটার্নস আরবিআই পোর্টেললৈ যাওক বিনা মূল্য একাউন্ট খুলক আৰু আপোনাৰ ব্যাংক একাউণ্টৰ পৰা সিধাই পয়সা ইনভেস্ট কৰক সুৰক্ষিত সহজ
4: রিটায়ারমেন্টৰ পিছত ময়ো ইয়াত ইনভেস্ট কৰিম
3: বৰ ভাল কথা কৈছে আপুনি আরবিআই কয়
2: জানি লওক সতর্ক হৈ ৰক

0: Radio karju kaching honarat. Tangte jamekang kung panadunthu, pini lamji rang tengalong pen, conservation of natural environment, mate, plangmena atumonteprin kirai koma putha, lamjir arjuksinang. Lamjir githanjabang, rubjili ying tipi. To tangte arjuksinang, labang solamjir.
1: Pini ajay mek lake conservation of natural environment mate marat mareng lapen thengpi thengprang kacharai koma puthak si nili nangli tuma phan than pachini ponjia phansi bori iklo to tangte ili tum chethandam iklo nang kecheng si abangke koson si thengpi thengprang lapen marat mareng mate chithe ge do apian kupia pot si akenang sorma lahaya puthak le chethandam ik sinang ইলিতুম লাতুমাফান চিরাইকম কি পুলোতে মিলিতুমাফান কাশিকসাক মাতে কাদুরে কেদু ইকজিকে তাংতে ইলিতুম কাদুক কাবেতা থেকলংহুর মাতে চিনিহুর তাহাই প যে লাহাই কেদোপেন কোয়ানসি ইলিতুমাফান কেরাপ কেদুলোমা লাপেন কোয়ানসি পিরঠে আফান সিটামি কেরাইকমল পুতা চিনিপন বমল মাতে থেকপনলংল আথে ইলিতুম লাংদামলো পুলোতে থেংপি থেংপ্রাং কেদো কেচানা জক পেনতা ইলিতুম আচিথে পি পুনন্তা মিফুন সি চেয়েনলংল ইলি মনিরাতুম পুনন পিরঠে আং কাঙালং কেদোয়ান আচিথে আপি আতুমা ফান সিতামে ইসি আকে মিয়াং থেক দোল লাপেন্দেতা ইলিতুম লাংচারি দাম থু পুলোতে হালা থেংপি থেংপ্রাং আদুংারায়ালং কেদো আলাং রয় আলাং জেং মাতে ইংলং লংলে আফানসিতামে কাংরাই কাংলুমজি পেনকে পেনাঙানকে আকেজগওয়ান দোলো আথেমা থেংপি থেংপ্রাং আঙ্কুর থেপিকে লংলে আফানসিতামে কাংরাই পেন সিতামে কেরাই কমাবাংল আথেমা থেংপি থেংপ্রাং পুসিতামে লাবাংসো আপিরঠে আংকাংলংসি ইলিতুম চেরাইকম দুন্দে পুলোতে কাশিক সাকাসন আমুং দোপি খাংজাংজি আথেমা লাকে মুনিরাতুম আকে দো পুনন মাতে হাবিরালং কে দো মারাত মারেং আতুম পুনন্তা কাশিক সাকজিকে ইসিবেটল সিতামে নিংদোগালাম বাংকে লাপুহেনল ননমালমকে থেংপি থেংপ্রাং আফান পুনন্তা কে পাভির ইজুম পিগা জক পেনাঙান আকেনাং সত আবার সাই পেন ইলিতুম ইরিদেং পেন নাঙাবি তাংল মাতে লংলি তাংল আথে লাবাংস আথেংপি আমোখা পেনকে ইলিতুম আচেথে কে চেএন উন আফান চট আনপারটা দোবাই দারু পুনৈতা পেনাঙানকে লংপন উন আথেমা আপ্রাং প্রাং আকায় হুদ লাহাই হুই পেনসি কেসো ইউন এটা পেনাঙানকে চেপাজক পন থেকরেন তিল লাপেন হাকো হুদ পুচকালি নন মালম আকায়তা ইলিতুম আওয়ার সাই এনপন বমল আথেমা পেনাঙানা তুমকে লাহাই পেনতা দো

0: নারলো লাসো কিচেন আরলো বাং এলি তুম হদাইতা এলপিজি গ্যাস সিলিন্ডার কায়তা চি চেক বের নাই কায়তা পাইপ কোসন মা মানতে মানে তুম অন চেক তম বিকক মা কায়তা এ মনি তুম জেলাং বের নাই চি চেক বের নাই লা হাই প্যান জংসি ইলি তুম ঠেক চিরে ঠেক লেপুতে মে গে চু প্যান কে ইলি তুম কি জগি আবার সাইদো
1: খালাম মেপি খালাম লা সরনালি কে থানপন তাংটে পেনাং ইলি তুম আতক আনু কে দো মতে রেডিও কার্ডিও আর তুম মে আপুঠাক পেনাং কাছি নিয়ে তুম তা দো তা হাইলাম তাংটে লা মে পোলনতে মে তা আজাদ আজাদ লাবুসন আকাপ্রেক কাপ্রেক লাবুসন পেন কাছে প্লাং আ মে লাবুসন তা দো মা সারলা তামে নালি থানজিম
0: ও মি পিলো লাসা নাঙ্কার জুই কে কিচেন সিনিলি লাস নাংলি নাঙ্কার জুয় পথাক আকু ইসিয়ালাম থে বাং নিলি কি থানাং ইন্দোলাং লাবা কে এলি তুমাকে মি পুদেল তে এলি তুম সোম থম হরমু পেন্সি মি গে কিচু যেনেকে অক্সিজেন ল ইসি বাংকে কম্বাস্টেবল মেটেরিয়াল ল ইসি বাং হিট ল লা অক্সিজেন আকু লা আং তাংকে সু লা পেন লা যিকোনো মানে ইয়াং টু পুনে পেপার পুনে পিনে লাসা আলং সন্থম হরমুয়া সি চিতং পেট বুলতে মে কি আমি থাং মাতা চোদে তথে
1: ও
0: লাসি লা লা জেনেকে ইলি তুলং লা হিট জেনেকে ইলি তুলা নন পেপার পিনে নে ইয়াং সি মে চোতে লাং আবলতে লাসা হিট পর পাং সাম হেগল পুতে মে মে চে
1: মে মে চে
0: লাসা লাম ল আকু ইয়াং সি নালি ইয়াং টু মি চোদে লেপুতে হালা ইয়াং টু মি চো বাকে হালা বাকে ফর্ম আপ দুন লতে অক্সিজেন বন চেক
1: বন চেক
0: বালা তা মেপ চক
1: মেপ চক
0: বলা সন লুলা সি লা সন থম হর মুচে টং পেট সি কাইতা মি চো
1: কালাং কালাং
0: লাপেন হালা হিট হিট বাকে জক্সি ইগনিশন টেম্পারেচার আন কিলি লুপতে লাগে আমি থা মতা কো মি চো দে
1: মি চো দে
0: আকে অক্সিজেন বাকে ইলি তুম কাডো ওয়েতা অক্সিজেন কে লং ফুন আছে লৈ লি তুম কাডো ওয়েতা অক্সিজেন এ আবি লুপতে রেং থেক থে ল
1: কালাং কালাং
0: লাসি কো আন মি চো লাসি অক্সিজেন কে আকো প্রডিউস করি ছিল নেলা মি চলো লেপুটে তার মানে একদম মিয়াদে থে
1: মিয়াদে থে
0: টিকে লাসো পলো অক্সিজেন একদম চিসান লাপো অক্সিজেন একদম অং টু মুসি পল আছে মি চো আদে থে থরে
1: আপিয়ং থে
0: আপিয়ং থে অং টিটি লো লাসো
1: কালাং
0: নালো মি কে মেন মেন থেক লক লতে মি পু চটপো লাগে মুনি তুম থাং রে চিনি নে লাসি মি পুদেলতে নি তুমকে ভাগ লাগ সন প্লিডো নিলি তুমকে লাই এ ক্লাস ফায়ার বি ক্লাস ফায়ার সি ক্লাস ফায়ার ডি ক্লাস ফায়ার পু নি তুমকে ভাগ দো মানে লাসতে সি হালা মেকে পামে হরমুটা ইউজ নাই মানে এন নাই জি হালা পেন্সি ক্লেম ই নাই পামে ই নাই জেনেকে এ ক্লাস ফায়ার পু দেলতে লাগে সাধারণ কে এলি তোমার সাধারণতে লাগে ল্যাং পেন কি পামে উনা মে জেনেকে ঠেং পি ঠেং ফাং কাগজ লাহাই মে চলো লেপুতে লাকে এ ক্লাস ফায়ার লো লাপে লাসে এ ক্লাস ফায়ার কে পামেপকে ইলি তুমকে এলা ল্যাং হ্যান্ড লো লাবাকে
1: ও ল্যাং কে কে পামেপকে জয় কে
0: ল্যাং হ্যান্ড লো কে পামেপ জয় কে লাপেন্তে আকো দুতলা সি ক্লাস ফায়ার ও বি ক্লাস ফায়ার বি ক্লাস ফায়ার বাকে অ্যাকচুয়ালি বাকে জাংথু আমি এলো যেনেকে পেট্রোল ডিজেল লাহাই লো একদম লা সলভেন্ট লাহাই হরমুল মানে জাংথুয়া আফান আনবাংলা তোমাকে বি ক্লাস ফায়ার লাপেন লা বি ক্লাস ফায়ার কে এলি তুম মে পামে সাধারণ পুলাং দুং বমলতে লাকে আমি থে থু রং এটি লাসি লাদাকে এলি তুম হলা ফম হরমু দো ফম এক্সটিংগুইশার দো লাপেন লা পেট্রোল পাম্প মুখাকে থেতান থেতান আদি বা বাং ওএনজিসি টু লং সন বা রিফিনারি লং টুয়াসন সন আতুকে বাং ভারী ভারী আর ড্রাম ছিল সব ফর্ম টেন্ডার বিকক টিটি লাসে ইলি তুমটা হালা বাংসি ইয়াং টু মেলতে হালাসি ইউজ নাই
1: হালাসি পামেপ ইনাং পো
0: পামেপ ইনাং পো লাসুকে পামেপ ইনাং কো কেলা পহেল লা জাং টু ইতি সু পো লাসুকে সু পো আথা আনকে হালা বাঙ্গে মানে ব্ল্যাঙ্কেটিং সিস্টেম করি দে টিটি ব্ল্যাঙ্কেটিং সিস্টেম করি দে পো কেলা দা বাঙ্গে অক্সিজেন বাঙ্গে আলু দুনুনে দে
1: দুনুনে দে পো
0: আনকে মি মেপ চক
1: মি মেপ চক
0: কিচেন সি আকো লাসা ফি বাঙ্কে সি ক্লাস ফায়ার বাঙ্কে হালা বাঙ্কে ইলেকট্রিক ফায়ার হালা বাই যেনেকে ইলেকট্রিক ফায়ার পদলতে লাদাখ কিপা মেপ ইনাই মাকে হালা সিও টু ফায়ার এক্সটিংগুইশার পাং দো লাপেন ড্রাই পাউডার টাডো মাকে ন লম আকো ইসি সুবিধা নাক পিঠুল মানে এ

0: ala le tum hem migechu pudelte hemi hum banko ala ne bang sarkar tum ki thik tang do
1: lasi
0: hala so ki thik tang harmu alang le tum che longdon igi
1: oh
0: non ke ili tum ki ongdum karbi ang lora ra tum ke ahem le michu desita ni tum phis bang igi
1: bang e
0: apela sorry punang chi en igi la pusi ne michu delote chodel matha rong titi la masila soda bang ili tum bang ke lasu thek mek na la
1: ke
0: rok to na la ili tum karbi ang lora rat ke du ana tum ta lasa nili tum long chi wang si la safari puti nc la safari puti ponsi alang tum samhit du nai la pen ki samhit dun ta su 20 ghonta ang bom mane pali nai ya report ba mane nili tum bang yasi alang tum nang ng pute ne ni tum mang e loge loge ke ni tum ke non so ni tum fire report bang ke loge loge sin tum headquarter pidet po guwahati ako da district dc phanta ne tum loge loge ddma phani tum pideti la sorry purang bong lasi natma mi ke chute ni tum e pale rok ti
1: la lo polotang te alang li tum kopi ma kena hok homporti do andame bang sarkar pen ki thigete ng bang ke chelong den po kalang me pigalam lo sar lasi nono bang ke atokanu arat tum tame labang so puthak chini popolele tum kroi pona tangte ilitum aporalam ta doko opasar tangte kijut si ilitum pini ka chingki alam the along pen penang ke ilitum chingki je than ponlo sitame la so long pen kilele konanne kupini dolang la puson tangte bala puson alam the nangli ninga klong pen rata phan than the de chok che mate kupine nihayak nang nak la puson alam the dolang polo tangte nangli hin pen than pon ji masar
0: joroi glo la so alam pitha ke nili nali nangkar juge ahokalam lo ki than kang tung dolo tamane ili tung kar bi along rat apan nili tumke fire brigade pulote lage nili tumder ahor mugali
1: kalang kalang
0: lake ili tum karbe along a fancy banang pilo ili tum ahor mul
1: ili tum ahor mul
0: lasi banang hanglo bete ni tunge tu nang bekpo
1: kalang kalang
0: las nili kichoni ri ala mala pulo imitha gari lo lage athela dake nali tum ha kadu mata ki rap ji fancy ni tunge 24/7 ta ni tumke dak hom ding
1: kalang kalang
0: lasi mane hem mi chuchi de nahi মানিয়া তোমা আজীবন মিছে নাই মানিয়া তোমা সম্পত্তি লোকচান চিন্তা নেই পোলা লাচ ফাঁচি নি তুঙে 24/7 ডিউটি সরকার আসাম সরকার পেন তা নি তুমন বাং আচিকলু তিনটা নি তুম ভালাতেন কাটানা পি বমলো লাসি লাসি ইলি তুমা গাড়িল রাত পাঁচ নিয়ে তুম লাসল ইলি তুমা গাড়িল লাস গাড়ি কে ফেলাং নো বুবাংকে কাদুবেতা মাথা থেদে নাই নটা নিলি তুম হুমনি আগারি নপুটা বনাই নেদেলাং বনাই নেদেলাং লাসো কিসি সাক দো কলো নি তুতালাস নন দিফুয়াং বং ইয়সি মে চুথে তান পদের তে নি তুঙ্গে গারি হুম থমেলো নতা হুমনি গে বেদেল
1: হুমনি গে হেনদা
0: লাসি কি লুকসান থি এক পিক লাসি কাটো ইফান সোলাং দো কার বিয়রাত তমন্তা চুনিং রি এগলো লাসো আলাম বাঙ্কে যাতে আলং তুতা নিচি বিরা এলি তুম ফায়ার গাড়ি ভাগে কিচিং হনরা এলি তে মিঠা গাড়ি পুজি মাথায় সতে মিচানি পুজি নিলি চুনি রি নিলি হিন পেন
1: কালা তাংতে সার আদুন থু এলি তুম যে থান পন থু সেনা পেনাং তুমকে মতে ফায়ার সার্ভিস দি লা হেম মে গে চু কে রাপ লা পসন দো পুকা চিনি তুম কম্পিক তাংতে মেন মেন নাংলি তো ফান না কন্টেক্ট মতে না বা চিনি জি ফান আ বিডি তা মে নাংলি থান জি মাসার
0: চুরে গ্ল নিপি গালা বিগ্ল লাগে নি তুম দিফু ফায়ার ব্রিগেড আর টেলিফোন নম্বর লা বাগে নিলি তুম বাঙ্কে 0367127265 লা বাঙ্কে নিলি তুম লাদাক দিফু ফায়ার ব্রিগেডের নম্বর এগুলো লাপেনসি নিলি তুম হলা ডাক জিও ফাইবার সিগুলোকে পিনা আহত লাইনডাম জুই লিপুটে নি তুম লং লিডাটি লাসি ইয়ংসি না লিটুম হালা লং ইগে পুলোতে নিলি ফোন নম্বর মানাং কল ইক দেতে মিক্সে নি লাসি নিলি ফোন নম্বর মাকে 700295375 লাই খেলো লাসি নাং কল ইক দেলতে লং দা প্রাং পোল আপেন নি তুম বিরতা লং লো পুলোতে
1: টংসে কটপেন পালে
0: টংসে কটপেন নিলি তুম পালে থেকো লাপেন হারাঘাট তাদু হারাঘাট হারাঘাট ফায়ার স্টেশন আর টেলিফোন নম্বর হা ডাক

0: এসন কেনাং সৎকেপা চিনিয়ালামজির আর্জুই থা নাংলিতুম জংসি কাচুনিং রিয়ালুঞ্জির আর্জুইং তুম পুলোতে আলম বিলমা যায় মেকালংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইগনন হোয়াটসঅ্যাপা নম্বর কে 9476888085 হোয়াটসঅ্যাপ লংকে টকনাং জি কেলা পুহেলো যাই মেক আমেন আলম বিলম কমাচি কিলুন মা লুনসে পি লুনসে পোয়ামেন আলুন আলাম থেয়া সাপসো টকনাংজি কার্জু কাংতুঙা তুমকে দোয়া দিম মাতে আরং আমেন লাপেন কার্জু কাংতুঙা তুম আমেন আলম বিলমা যাই মেক কে এ রুয়ালং বাতায় হিনি সে রট পার্জু ছট লাকে ভমকুরু আর্নি আদা পরফাইনার ক্যাবরা মিনে থংকেপ লাপেন আজো পরফাইসের ক্যাবরা মিনে থংকেপ আপরপেন কেনাংসট কে পাচি নিয়ালাম জিরকে লাপানেক চল লাকে আকাশবাণী দীপু তাংতে নন স্টুডিও ঘড়ি পরফাই ট্রকরা মিনির প্লিকে প্রাফ প্লেংজি রং রাংল লাসি গুয়াহাটি পেন কেপা চেতাক আসামিস আলামপেন হন্ধিয়ার আঞ্চলিক বাতুরি আর্যুক সিনাং
1: তেন্টি আরম্ভ করো ইনভেস্টিং অর পাত।

নাহলে তুম জাইমে কার্জিলং বম লাখে আকাশবাণী দীপ্রুপেন জাইমে কেপাচে তাকপন বম লাখে এফ এম ব্যানলং পেন মেগাহার্স ফারুই সিরা তক বর রাজুর ক্যাপ লাপনান পাটালা বাংস জাইমেক নাগলে তুম রেস অ্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লং পেন তা আর্জিলং ইচি রেডিও কার্জু কাচিং।

তাংটে জ্যামেকাং কোম্পানা জুন্থু আসামিস লামারজান আলুন আর্যুক সিনাং পিনি আসামিস লামারজান আলুন কে রট গেপার জুয়াং দেং আলং পেন কে চেংসি আলুন না কে জুবিন গার পেন কিলুন আগ্নি সাক্ষী পুলা বাংশ লামারজান আলং পেন আলুন আলামথে জীবনে প্রতি পলে পুলা বাংশ আলুন তো তাংটে আর্যুক সিনাং

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্থি অ্যাপ ডাউনলোড করক।
1: রেডিও নগর জুদুন কাচিং হনারাত তাঁকে আদুন্থুয়া যায় মেঘদাম ছুলনাং আদুন্থুয়া যায় মেকাং কুঙ্গলং পেন কার্বি দেতলং রিচিং হনালুন আর যুগ সিনাং পিনিল বংশ যায় মেকাং দেঙালং পেন কেচেং সিয়ালুন লাগে চন্দ্রকান্ত তেরাং পেন কেলুন আলুন লামথে রি পাজাব পাঝাব পুল বংশলুন লবাংসলুন কে তগবাং চন্দ্রকান্ত তেরাং তো তাঁতে আর যুগ সিনাং লবাংসলুন

0: tang te nang li non ki klem bom asai along nang li ning nang parung do nathi do igma jasemet pet obstetric and gynecology along
1: la ning nang parung dun bangke chithan elo polote aprang ki nilini hang hela so department bangke obstetric and gynecology ke athima nitum bi is nursing a charli hu theklong lo ki joy ki kam gali kumen tu tong men men ke siksa ke wang pone inke osumar chapa thetum delivery room long pustam ek dhon data emergency ikuveda hu se ek bang pho bang truck kong air ma hang pathe lai hectic omati di aprang ke nining hang he neta sitame ko pilom ni hala ticho marong long si ni ke claim cho ke claim hot lada manja block under lo hala so ke claim hot ni li thek long lo osumar chu pat hia tum phan kachini ni ason ta do o lapen ili ke kakar bi tum rong atok ke do tum tame pinang ason kachini ni asai la hai do o la haya hot ni muni to han cha tong lo rong asor tum han cha tong lo chinki chi thanun lo ama mane la so a department ahin bang mane isi mane me o athema hala osumar chu pat he tum han ke than ke pare dun lapen alang tum kiso ki un ialam pustami ke pin khat dun ke pare dun ke rap dun lahem ni thek dun long bom lo mal hala suhut pensi mani bang ni ning rung phak la so ahin nat charlie jipu bang ke akoni li methang ta hala su ke thek thek o elang la si oni answer se che pa thek dun lang pusini ya la so department bang akoni ke chong wai dun lo
0: kalam kala choroi glo ni tangte ni than pachini ji ma ku pipi ya keso si nang li kelang dun long lo nang li sai charlie bom mate klem bom mahut
1: কিছু চোৱালো তুম হান চিপু চট পুলতে নন কি কমন নাই কে ইলি টিন এজ তুম হেদি লা আশা ও আৰ্টা কিজুম হয় চোৱাৰ লোতুম হেদি পি চি অ' এছ পোৱা কিছু কমন অ' পলিচিষ্টিক অভেৰিয়ান চিনড্ৰম পোহেদি লা আচিকলোতা মে আবেদেত বাট আচিকলো জনী জন্থম তা আচিকলো আবেদেত লাচনা কিছু তুম দো চোৱাৰ লোতুম মানে লাচন কমপ্লেইন বাং আৰু নং থান বাং দো অ' নিফান তাহে নিজৰ পি তুম পুস্তামে বা চিফ চিৰো তুম পুস্তামে আকৌ বা নি তুমি থাং কাছাৰলি হিজান জিৰ পি তুম পুস্তামে লাচ কিছু বাং চুলং বাং দো লাজ ইচন কমন পিক লাচ আ কিছু বাং লাপেন কে আকৌ থেক দুন লং ল চাৰ্ভাইকেল কেঞ্চাৰ লাচ আ কিছু তা নন লং কমন অ' থেক লং হেদি ইনকে লা পি চি অ' এছ আ কিছু বাংকে লাচন ল আৰু লচ তুম পুস্তামে হেদি কিছু কাছিৰে ৰে ফাষ্ট ফুড লাহে কিছু লাপেন আক্ৰম কে থি হেদি অবেচিটি লাহাই পেন আকৌ লাহাই চত পুতা কালি আধাক তুম কিবা হেম আপুৰিয়াৰ তুম লং পুস্তামে আপ্ৰাং পেন আছ কেচু দুকক পুতে লাচু পত কোন ওৱে কিমি তুম ভান্দা নাচি উনুন ল জেনেটিক হেদি লাচৰ আকেচু নাং দুদুন কক তিতি বা আধাক তুমকে হৰমনছ ইনবেলেঞ্চ লাহাই পথ হেদি লাচু আজনী পেন লাচন আকেচু দুকক তিস্তামে নন চৰলো তুম লাচু আকেচু কমন পিক পলা বাংকে কিচিৰে নাংগে কি নাং চৰ লাচি কিচু কিজুন হাই পেন স্তামে হেদি লাপেন মেডিচিনছ কে নাং পিপ ডক্টৰ তুমকে নাংগে পিকে তামে নাংকে পিয়ালো কিচু লাপেন লাহাই হেলদি ডায়েট মেইনটেইন নাং প লাপেন ফিজিকেল একটিভিটিস হাই ক্লেম নাং পো লাহাই পেন তামি লাসো আকিসো পেন মাঙ্কে চিপা জক উন সরলো তুম লাপেন কে আকা প্রিক এস এ জেনারেল তা আকিসো কে থেকে থেকে লং ওলে হে নিতুম চার্লি ব মহুর বুস্তামি আথে মানি তুম কে হা কে চার্লি কে চেং হুট পেন সে নিতুম কে নার্সিং কে চেং ফার্স্ট ইয়ার পেন সে নিতুম কে পেশেন্ট তুম লং এক্সপোজ লো নিতুম কে লাচিক লো জনি জন থম থিওরি ক্লাস চেং লো পোতে ইনকে প্র্যাকটিক্যাল ডাইরেক্ট হসপিটাল লং লো না এক্সপোজ ফিট পো ইনকিলা বাংকে আ ডিপার্টমেন্ট টিন সে আকিসো বেলেগ বেলেগ থেক লং লো হে নিতুম ডিসিন লং আকিসো বাংকে কি কমন কে নন লম কিলা নন কমিউনিকেবল ডিজিজ la diabetes hypertension la he hedi la ha ke so pan ke common pick non lam ke ke chu ke jun pisi moni tum non lam ke prek jam la po ha ko ka ina song kali delo po la so ke so bang ke cha thang olu non lo
0: na li ke thana lam ta mi go lo na li sai ke claim ala mo pu tha la pen adun thu nar ju thu lang na li sai ke claim along pai ki mi atum pregnancy atum ko pi pi ke sung si ke pho pho lo na li than pa chi ni ji ma
1: o sumar ka chu pat he atum a ke sung ke pho la bang ke ason kapre kapre দু আধা তুমি হেদি কিছু বেন্তা কিছু কে ফুটা দু লাপেন আধা তুমি ইকোনমিক ফেক্টর্স টাঙ্কা মাহা কাবি লাচো কিছু কে ফুটা নি থেগুন লং লো লাপেন আধা তুমি কাছিনি নে কুসনসি লাচো ডেলিভারি পুলতা আধা তুমি কে মাথা যে লাগে এনে নর্মেল হরমু পুপ হেদি সি চিলাং লেদা তা থাকে লাচো কাছিনি নে আজয় নে পেন হালা আপি তুমি কিছু কি ফুটা লাতা হেদি থেগুন লং ওলো নে হা কে ক্লেম হোট হেদি থেক লং ওলো যে মানে মুনি তা তুম রঙা সর তুম তা মিলা আসাব ও কাছিনি নে আজক হে হেম কং এরা মেহাং বা থেক পো কে জাসিমেট পেন কং এর মেহাং থেক দেট পেন কে কুপি টং কে সো কি ফো পুনি পু থেক থে নাং প্রাং আলং নাং কং এর মেহাং থেক হু নাং ব্লিডিং দো ওপো আবিদাম ওপো পুনা চি পু থেক থে নন পেন সিতা মে হালা সুপো কাচি নি নিয়া জক আধা টং কি হেম তা মে কং এর মেহাং পা থেক দেট পো জাসে মেট পেন কং এর হান তা মে সে লাঙ্গন থেক থে দেট পো ভালা আপি পান তা মে মেন মেন কি সু হু তা মে রাবন থেক দে পং কে লাসন সি আপি পেন আসো তা মে চি বয় জুই লাসন তা থেক লং দলো লাহাই তা ইসি মানে রাত আতুম কাচি নি নে অ্যাওয়ারনেস কাবি পলো হে সিতা মে নন কে গভর্নমেন্ট আতুম তা পাংতাঙ্গে পাংতাং ওলো হেলথ ডিপার্টমেন্ট আতুম তা নন কে কিথান পারি পন দো ওলো লাপেন নন বাংকে কম কে কম চলে হে তামে দু দোলা আধাক পেন আধাক লং কে ইনকে লাপেন টাঙ্কা মহাকা বিয়া জয় নিয়ে পেন কিছু ওছে ল্যাং দামুন এ লসনা কি সুং দা থেগুন লং ওলো লাপেন আধাক তুমি কে হসপিটাল কে দাম গা ফেরে হসপিটাল লং দাম লপতে তাম ছ লং দাম রেজি তা হ বা বাইদু তো নাই চেক রেজি তা হ লাসো কা ফেরে আ জক দাম দি তুম তা দো ও লসন গা থেগুন লং তা দো ওলো লাপেন প্রেগন্যান্ট তুম কি সুং লাবাং

0: non lom ni ka thekin long ke bleeding la pen hypertension hypertension pen aphi an ke hedi eclampsia pu isia ke so do mela abang chung hur hur de ti son ja he murgi bemar pa ta jat hedi lason seizure pu pu lason a ke so a ke sta thekin long o olo
1: joro lo nang li than pa jer mi dama pon tang te ni nang li labor ward long se ta mi ke clam long tang abang phi la la si hala so hut nang li ke clam ki dam apu thak than pa chini je ma
0: ni li ke clam ma hut ke a situation aling la hedi patient tum কিবা অংক চনচন মা আধাক তুমি কোপারেটিভ ও পেশেন্ট দো দো আধাক তুমি আনকোপারেটিভ আনকোপারেটিভ তুমি হসপিটাল কিবা গাং তুম তে তুম হে কি জুদা হুদ বাংকে সিরিয়াস লো হেম দা ছিল এডাল লো পপ লাসন কিবা আঙা তুমি পেশেন্ট হেদি লাসন দুমফান বাংকে হ্যান্ডেল বাং আসব উসুং হয় নাং কোপারেটিভ দে দেত পহেদি কি পা ডক নাং বা ইলি কি থানা লামস তামি বুঝি দাম ও এদে তেতি লা পেনে কি নন পুয়ারনি তা কি ক্লেম আন বাংকে নেকি কার্বিয়াং লং লং বাং ক্লেম রে দেলাং পথ আহং মানে গুহাটি ডিব্রুগড় সঙ্গম সে কি ক্লেম লাং মাতে দি লাহাই মানে লেবার ওয়ার্ড লং পলা আধাক তুম হেলাম কাছি বুঝি যে হেদি হেলা ল্যাঙ্গুয়েজ বেরিয়ার দ কক হে লা সো সিচুয়েশন বাং এ টিকসাক ও লাম কাছি বুঝি যে পেন হেদি লা পেন আকো রাশ ও ডিউটি বাংকে মানে নাং হালা দা নন ইনুত কং এর মেহাং থেক পো আকো জাসে মেল পাং কোনো কাপ্রে আকং এর না মেহাং থেক গম পো ইনকে স্টাফ বাং কম চাত ল পোটেন গেলা সং বাংকে আকো শিক্ষা কা শিক্ষা ও পেন আহুত পেন বাংকে ইনস্ট্রুমেন্ট তা চটাং তে দে লা সং তা মানে সিচুয়েশন হেদি ফো ফলো নি তুম ইনকে ইনস্ট্রুমেন্ট এ দর পুস্তা মে হালা ফার্স্ট ইউজ ডেট পেন আকো হালা কি চাম লা হায় কি সাফা লা হায় তা প্রসেস আসা বট টাইম নাং কক মাতি মেন মেন ইউজ ফিট কে তুমটা হেনো ডাক মাতি দি ইনফেকশনস লাহাই দ কক জি লাসি পোলা হাই কাং হং তা মানে আপোনাং পিনি দুন উন এ দে তে তি লাসন সিচুয়েশন না দ ওলো
1: চরই গ্লোনি তাংতে পাই এতুম জাসে মেট পেট উসুম হাং পাথেক পু পো তুম ফান নাং লি কুপি সি উজি
0: নন লা ওসো চু পাথে তুম ফান হে দি লা তুম ফানি ইসন আলাম বাং কে কেথান মেক জি কাং তুম বাং কে লা জং সি আলাং তুম চিচি নি লো জে নি নন কে ওসো চু পাথে মানে কং এর ডোলো পে হে দি লা ডেট পেন লা তুম ফার্স্ট কে রেজিস্ট্রেশন চি কুরি দাম নাং জি লা নি ক্লেম হো তা মে পিনাং আন তুম ফান থেক লং ল চিক্লো জন নি জন থম আন তা ব্যাং ওয়ে দেট পো মো চিক্লো জন ফ পর আনাং লে লো বা চিক্লো জন ট্রক আনাং লে লো পোতে নি কে ওসো চু পাথে লো পং কে লা আন আনা পর বাং লো পোলোতে রেজিস্ট্রেশন বাং কে ক্লেম ক্লেম দেট পে হে সিতা মি হালা এন্টিনেট ভিজিট পুতো মানে ওসো চুপা থে হুট হেদি প্রেগনেন্সি হুট হেদি বাতাই প্লি লাসো ভিজিট দাম নাং জি বাতাই প্লি কম্পালসারি কেচে পাকলাং মাংকে নিং হ্যাং লো হে বাতাই কং এচে পাকলাং স্টামি হালা বাতাই প্লি বাংকে লাতুম কম্পালসারি চে পাকলাং নাং জি লাসো বাতাই প্লি চক এট মানাং জি কাছে পাকলাং হেদি তামে ধাক তুম বাংকে ভাং দেয়ার চেট পো লাসো বাতাই প্লি বাংকে কমপ্লিট প্লে দেয় তেতি লাসি হালা রং আসর তুম হান্তামি পিন খা দন দল মানে কাছে চিনি পেন স্টামি নাং লি তুম ভাং ফিট নাং জি পো ভাং ফিট নাং পো লা চিকলো এ জন্মতে চিচিনি পো মাতি দি ইনকে লাসো আ প্রসেস বাং লাসো তিং বাং দুন নাং পো ইনকে লা পেন কে হালা ইনজেকশন কে এনাং জি আনতে এনাং পো ইনকে হালা চিক্লো জন থম আপ্রাং আলাং তুম জং সি সি নাং ছে ল্যাং রেজিস্ট্রেশন হাই না চিকুরি বুলোতে মেডিসিন স্টা দো জে চিক্লো জন থম আপ্রাং কি পি মেডিসিন স্টা দো লা পেন চিক্লো জন থম আ ফি কি পি মেডিসিন স্টা দো হালা চিক্লো জন থম আপ্রাং কি চুনিং আ মেডিসিন সাহেব বাংকে ওসমার তুম লা আধা গস মার ধান থেক দুন লং দা থেক পো জে আরি তামে থাক তুম কে আবেদেত আরি মুন প্রাং তামে 6 দক বা আধা তুম কে লা আং হো হেদি হালা নুকান পেন আং হো লা পুছরা ব্লক ইতি দো দো ক্লেফ লি ক্লেফ পেলিয়েট পোলা সো কি সো লা হাই হেদি নিউরাল টিউব ডিফেক্ট পোলা হাই আকি সোদো লাস লা হাই আকি সো পেন তমি চিপা জক উন হালা সোদো ওয়াই চিকলো জন থম আং বং চদুন লং লপলতে পয়েন্ট কে হালা ভ্যাং উইদেট পো আর সুমার তুম বাং ভ্যাং উইদেট পয়েন্ট কে লাসো মেডিসিন মাং কে পিদুন লং লেদে তে তিল আপর পার জে তে তিল লাসি লা কো আন মা কি প্রাপ হেদি সর লো তুম ওসো চপা থেলো চিচি নি লপলতে লা চিকলো এ জন আং বং পেন আলাং তুম ভ্যাং সিকে মে লা পেন আলাং লি তুম চপা ক্লাং ফান ভ্যাং লপতে লা আনসি ডক্টর তুম তা মে বা নার্স তুম তা মে মেডিসিন পিদুন মে পো কে লা আনসি লাসো চিকলো জন থম আন ট্যাবলেট চো এট সি আনসি আকো হালা আয়রন লাই বাং কে আকো কিপা চো চো লাসি লাসো টিং আ প্রসেস আ টিং পেলাং তুম পিনি লোপতে ওসো চো পাথি দা চো পাথে মে সেন পো লা পেন আ আসো তা মে মু নাং মে সেন পো লাসি লাসো টিং বাং মানে লা প্রেগন্যান্ট তুমস তা মে হেদি আকো পিনি কি সুক দুক কো প্রেগন্যান্ট হু ডায়াবেটিস তা মে হাইপারটেনশন মানে ব্লাড প্রেসার হাই কি সো তা হেদি প্রেগন্যান্ট হু দুক কো তেতি হালা প্রেগন্যান্ট আ জয়নি পেন সি কি দুক কো তা দু দু হে প্রেগন্যান্ট আ জয়নি পেন সি লাসো কি সো চো লং পপ লা বাং কি মো ডেলিভারি দে তা মে মে দে জি আ ঢাক পেন আ ঢাক তুম কে লাসি লা হাই কি সো তা মে পাং থেক দুন থেক নাং জি আ থে মা হালা হাই কি সো চো লং পপ লোতে লা আসো মার তুম বাং আ পকার লো তা মে কং এরা মে হ্যাং বা থেক থেকো তা মে মানে হেনো ডাক তা থেক লাসি লাহাই বাং কে মানে চেক আপ লাহাই তা মেডি দাম বেয়ার নাজি লাসি
1: তোর পারলনি আনতে নি মোপে নাংলি থান বচিনি পনলো সোয়ার লো কিসো তামে সে চেলাং দাম হাই হে আতুম দো ও পুলো লাসি লাহাই তুমা ফান কুপিসি পুজি
0: মোপে তা নিং যে পনলো যে সে চেলাং হেম দাম হাই হে তামে লা সো কা ফেরিয়া জয়নি পেন চেলাং দাম দে দেত কে লা বাং কে কি মে সান গে কালিলো দিনাং গাইনিয়া কিসো পুন বা সোচুপাত হেতুম পুসে তামে হেদি জংসি নাং সি চিলাং হেম দাম লো পোলোতে নাং লোগ নাং হেম আসর বা নাং জির পি তামে দি বা হেম পুরিয়ার তুমি হান্তামে চিপন নাং পো চিপন পেন নন লম কে আকো লাকে ইসি আর রুলস লো সে কে লাং আতুম পুসে তামে পিনসো নন আর লো সো নন সে কে লাং বাং পুসে তামে সো আর লো ফান জংসি সে কে লাং হেম

0: হয় পেলাচন সি কেথা নং নং হে কি বেশি কে ডক্টর তুমি লাসন কাউন্সেলিং কি পিপি হেদি তামি লাসু আপ্রাং তামি নিতুম ফান তামি রিপোর্ট আনছে পাকলাং পনাং থান দে টিটি মাটি পঙ্কে লাসন হত কি কেথানন কি বাজয় কি দিতিল হে যে লাসু কি সো কে নং তুমাসা অছরে মেক নং জি নং সু ফান তামি আসা বক সিক সাক ডক কক তা থে লাসি ফেরে নং নে মালাসু কি সো পেনস তামি নং সো তামি জক দুন উঞ্জি পোলাসন কেথান হেদি লাসন থান বা মেকআপ পেনসি কেথানন দুন লো হে তামি মেন মাং কে লাহা কি সো লো আথে মা মুনি তুম এইচ আই ভি কি সো দক পোলতে মুনি তুম মানে কাচার জু নং আসা বক কাছে ফিরে বা নিং কাছে অয় দামি দক তিতি মাতি লাপেন আকো ক্যান্সার আর কিছু তালো আতে মা ক্যান্সার পোলতে মুনি তুম অনলনকে কমনটা কমন ওলো ঠেকটা ঠেকুন লং ওলো আনলো নেকি সুং হেদি নাসি মুনি তুম মানে ক্যান্সার আর কিছু পোলতে কা ফেরে দো আলা আনিং লুট চক তিতি মাতি কা ফেরে পেন গো পিপি নে কে মাথা কে থান পেন লো পোলতে নাসি লাহাই তামি কে থান নাং মানে শিক্ষাক ও লাসন সিচুয়েশন হুতকে তামি আহুত পেন আহুত লো পোলতে থান নাং কক তিতি লো আনিং লে অইলাক পসে তামি আজাহাক দো ফানকে আজাহাক দো মানকে কে বাই পেন বসনা মেলা সনসে কে থান নুন দুন লো
1: তো রোপালো নি তাংতে নি নংলি সাইক্লেম মহুত নিং দো ই মতে নিং চারং মেমি দোমা কেসু কেলাং লং ওয়েক পেন কেমি তাং বং
0: ও লাসন আই এক্সপেরিয়েন্স বং কে দো ওলো তামে লাসং বং পেন মানে কেমি ইসি এক্সপেরিয়েন্স দো নি আপ্রাং বিসি নার্সিং পাস ডেট পেন এপোলো হালা গোহাটি লং হেদি হালা ডাক স্টাফ নার্স লেম বং মহুত হে ইনুত আ পেশেন্ট দো আ পেশেন্ট বং কেসু হেদি গুলেন বের সিনড্রোম পো প্যারালাইজ পুরা প্যারালাইজ তো আলাং মানে আছে থিতা মেথাং চি এনথেক থে ভেন্টিলেটরস লং সে দো আ পেশেন্ট হেদি ইনকিনি তুম কি মাথা কেলা সো পেশেন্ট মানে রেং উন এলো লাসন সে কি মাথা লো কে দো হালা কে এডমিট আর জি দিং পিক চিকলো জন থম লো হাদা কে দো হেদি ইনকে হালা সুহুত কিলাং তাম নিতুম আইসিউ লং কে নি আইসিউ লং সে ক্লেম হা সুহুত জেনারেল আইসিউ লং ইনকে হালা সো লাদা কে ক্লেম কে নিতুম মানে আর নিবাং সে পেশেন্ট তা বেলেক বেলেক না কে টাং টাং হেদি বা হুত পেন কে সেম পেশেন্ট তা মিনাং টাং পো শিফটিন হেদি বেলেক বেলেক পো ইনকে আর নি সি হালা সো পেশেন্ট আসার পিবাং নিফান মানে নাং থেক লং লক আনু কাপ্রিয়া পেশেন্ট ফান কেয়ার কি পি হেদি মানে কি সে কিলা না নাং থেক লং লক লং মা আসার পিবাং আনি নাং চিং সাম ওজালো নিফান নাং থেক লং পেন হে আমার ইনকে নিসুপো ফান্তালা সি সি লাং নাং জি বুঝালো মানে নিদেট কালি নিতুম আ গ্রুপ দো লা নিতুম হেদি লাসন শিফট লো পোলতে নিলে মর্নিং শিফট লো পোতে নিলা সো পেশেন্ট ফান লাং পিনাং পো ইনকে আ নিজের পি তুমলে আসার পি বাং হেলা পেশেন্ট আসার পি বাং কুমাদ মাত ফান সিকে সিলেক্ট মা হেদি লাসো তেং লো মানে সি তাকে লাং নিতুম কে কেয়ার নাং হে ইনকে নি কে এভরি শিফট লং তা নিলো কে লাং নাং পো লাসন জালো বা ইনকে মর্নিং লে তাং তে নি ইভিনিং পোস্তামি ইভিনিং লো পোতে নিলাং নাং পো হালা মর্নিং বাং মতে আনুকা প্রেক লাং পো ইনকে লাসন সি মানে নিতুম চিকলো জন থম আন নিতুম লাং লো লাসো পেশেন্ট ফান ইনকে মানে আ পেশেন্ট মাং কে কি মেজি আবা আং থেক বানি তুম থেক লং লেদেলো মানে ডিটোরিয়েট পিক আনলো মানে আফি অং মানে কিসো চে খাই অং আমার ইনকে আলাং ফান মাংকে চেনাই এপোলো লং পন দেলো শিফট দেলো হালা দা হালা দা শিফট দেলো আমার নিতুম মাংকে ইনিং টাকা রেং নো টাকা রেং নো দুলো আথেমা কো আনার্জি কি দিং পানি নিতুম কে লাং দুলো মাতে দি আমালা সো পেশেন্ট কি রেং কি রেং রেলো বন পম ইনিং টা ওই দুন ওলো হা সুট কে আমাংকে ডিসচার্জ লো ইনকে আলাং সে চে লাং দাম লো চেনাই এপোলো লং ইনকে চিকলো জন ট্রক আফি আর নি সি বাংকে নিতুম মানে শক লো মানে নিতুম লাসো পেশেন্ট আই ইনফরমেশন থাং তা লং লে চে রেং আগ লাং নে মাতে থি এলো নে গোপিলো নে থাং নাই তো ইনফরমেশন লং লে আমা আর নি সি বাং লাসো পেশেন্ট বাং আলাং ফান সে কে লাং আর নার্স তুম ফান আন হেদি আলাং ইনস্টাগ্রাম পে নিতুম ফান ফ্রেন্ড রিকোয়েস্ট নাং পথাই লো ফ্রেন্ড রিকোয়েস্ট নাং পথাই লো মানে নিতুম মাংকে আরে কুসন সি লাসো আমুনি নে লাসো আমুনি মা কালি মানে নিতুম চিনি নে না আমেন মাংকে চিংলি জল লো মানে নিতুম তা তো ফ্রেন্ড রিকোয়েস্ট বাংকে একসেপ্ট দুন দেলো কাদ গভেতা আমাংকে লাসো আমুনি বাং সারপ্রাইজ নাং পিলো নিতুম ফান ভিডিও কল আনছি করিলো ভিডিও কল আনছি করিলো আমাংকে লাম দা নিং জেলো অংকে নিতুম মাংকে আরে বলো আলাং বাং মানে আনি নাং কাচিং সাম অং নিতুম ফান হেদি নিতুম এপোলো লং আলাং কিসু গছে লাং এসে নিতুম কি লান না আলাং আজাত উন এদে লো মাতি নিতুম সি আজাত কে লাং লকে সাফা পোন আজা পোন কিচু কি জুন পোন তা নিতুম লক সে কে লাং লক আমাহলা সো মুনি বাং মানে নিতুম ফান কে নন তা হেদি আপাই তুম বস্তা মি নিতুম ফান ফোন আংছে কল কল মানে নিতুম ফান হেদি এঞ্জেলস বসনাই পুপু মানে নাং তুমা জয়নি সি মানে নি সো পো কে রেং লো লা সঞ্জা হেদি তো মানে হালা সো আ সিচুয়েশন বাং মানে নি নিং চিং সাম ও আথিমা মানে হালা নি সার্ভিস কি পিপেন আ জক হালা সো মুনি আনি নাং কাচিং সাম লাপেন মানে আলাং কি সুমি এট পেন পুসিতা মি নিতুম ফান সে আনি নাং চি পুরি পাপরা আলাং কি থি পেন নাং কি বুর পাতেং লো লাসো আ কি সো পেন থিমা পিনাং পিনুং মানে কি মিটা থেক দুন লো ও এ লাসো কি সো হেদি তা লাসো মুনি চো থেক থে পিন দাম থেক থে পিন পুরা বেড রিডেন আলাং কো আনো নে লাসো ফি পেন তা আলাং আমি নাং কে প্রাং হুত আন তা নিতুম ফান নাং চি মাথা পো মানে নিতুম তা নিং চিং সাম পিক আন লো লাসো না সিচুয়েশন লাহাই তা আ কাপ্রেক কাপ্রেক তা দো হে তুমি লাবাং এ সি স্পেসিফিক লো মানে নে নিজের পি তুমি হান্দা চথান ও লাসো লাম হেদি নি মানে লাবাং কে মেমোরেবল লাসো সিচুয়েশন মাং কে
1: মেক পিক লো নাং লি কে থান লা মা বাং লাপুসন ইনো দা বাং ফু ফান লাপ কিসু কাপা মি দেট আসন লো লাপেন পুথত চিংকি জে থান ফুলং লো তাংতে নি নাং লি ওবে মিয়া তুমা ফাত থান পাচিনি জিমা নন নাং লি ক্লেম বম আসাই

0: রিদিও কার্যু কাচিং হনারাত নাহলে তুম জয় মেয়ে কার্যু লং বমলাকে আকাশবাণী দীপুপেন জয় মেয়েকে পাচ্ছে তাকপন বমলাকে এপ এম ব্যান লং পেন মেগা হার্স ফারুই সিরা তক বর সুরক্ষেপ লাপেনান পাটালা বংশ জয় মেঘ নাগলি তুম রেস অ্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লং পেন তা আর্জি লং ইচ্ছে
1: investing or patu

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্চ অ্যাপ ডাউনলোড করক।
1: কিনাংসত কি পাচি নিয়ালামজির আর জুইঠা এলপিজি মতে চুতুন চদাঙ্গা গ্যাস আর না তেং পেন চিথরণাংজি কুনাদনি কেবাক পেন গ্যাস কেতেত আংনিম ইংনিম লং পুলোতে রেগুলেটর আ সুইস ইংকির সেরাক পেন হেম আইং হাপ পি লাপেন ইং হাপ সু আন্তা ইং পুয়েত নাংজি

লাপনা পড়াংলি তো কার্বি লামার জানালুন কেরটকে পারজুয়াং দেঙে লংপেন আসন জানালুন আর জুগলাম থাংলো লাকে আকাশবাণী দীপু তাংতে ননাজু স্টুডিও ঘড়ি পরফাই ক্যাব প্লেংজিরাং রাংলো লাসি আকাশবাণী দীপু পেন কেরটকে পাচে তাকপন কিন্তু আনাজা মেকাঙ্কু সেতামি পিনি কেলাপো আনসি কেরটকাং তন্দেগলো পিনাবলে পুথটা দাব পরফাই ফর মিনিট ফগেপা পরপেন চিতং থু ইকল না পিনি জামি এক পাচে তাকপন বাংনেলি বীরেন তকবি লাপেন পিনিং বি ব্রডকাস্ট এসিস্ট্যান্ট লাকে নাওমি তকবি বি লাপেন কন্ট্রোল রুম লং সায়ার পুকে দেংপন ইঞ্জিনিয়ার অন ডিউটি প্রশান্ত রংহাং তাংতে পিনিকে আপর চক ইকটাংলো পচে নীলতমকা দো কাবিতা কে থোড় ইকল দো মে থাক মে কার্ডম জয় হিন্দ।